বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ রবিবার, 28 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 26 মুহররম 1448 হিজরি, 12 জুলাই 2026 খ্রিস্টাব্দ। সকলকে বৃষ্টিমুখর সকালের প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। অনুষ্ঠানের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar. Broadcasting on the morning of Sunday, the 28th of Ashar, the 26th of Muharram, and July the 12th. The news read by Shams Rahman. First, the headlines. Humanitarian approach, proper treatment can restore people's confidence in country's healthcare system. Prime Minister Tariq Rahman says at founding anniversary of Dhaka Medical College. Actual foundation of medical profession is humanity, says Prime Minister's wife, Dr. Zubaida Rahman. Relief operation continues in flood-hit areas. Government postpones HSC and its equivalent examinations under Chattogram Board until next Thursday. Government will provide assistance to flood-affected farmers, says Agriculture Minister. Information and Broadcasting Minister focuses on teaching humanity and ethics along with textbooks to make students responsible citizens. Iran again declares closure of Strait of Hormuz to shipping. In FIFA World Cup, defending champion Argentina now facing Switzerland. England moved to semi-finals, beating Norway. And Bangladesh beat host Zimbabwe by 7 wickets in third and last ODI match in Harare. Now the details. Prime Minister Tariq Rahman has urged physicians to earn people's trust through compassionate quality care and a humane approach. He was addressing a views exchange meeting titled DMCR's Thoughts on the Modernization of Bangladesh's Healthcare System at the Dhaka Medical College DMC Auditorium yesterday on the occasion of the 81st founding anniversary of the college. The Prime Minister said to strengthen the healthcare sector, punctuality, a sense of responsibility, and above all, compassionate behavior towards patients by doctors are extremely important. Stronger confidence in the country's healthcare system could help prevent an annual outflow of around $5 billion that people spent on treatment, seeking better service abroad, he added. The Prime Minister added that 5 specialized pediatric hospitals will start to operate by September next. He mentioned that the government has decided to upgrade every hospital in the country to 101 beds in phases. Tariq Rahman also urged the authority concerned to manage their medical waste scientifically. Among others, Dr. Zubaida Rahman, wife of the Prime Minister and Vice President of the Zia Rahman Foundation, spoke at the event. Dr. Zubaida Rahman said the foundation of medical science is knowledge, but the true foundation of the medical profession is humanity. Due to heavy rains and upstream inflows, the water level of various rivers in the country is increasing rapidly. According to the Flood Forecasting and Warning Center, FFWC, 4 rivers in 6 districts are flowing above their respective danger levels, including the Shangu River at Bandarban and Dohajari, the Khwai River at Bollah in Hobiganj, the Manu River at Morvibazar, and the Kushiara River at Markuli in Shirajganj and Fenchuganj in Sylhet. The FFWC said flood conditions in parts of Bandarban, Chattogram and Cox's Bazar may gradually improve as water levels of the Shangu and Mata Muhuri rivers is receding. However, rivers including the Muhuri, Feni, Salonia and Halda may rise again within the next 48 hours, while low-lying areas in Lokhipur and Noakhali may experience temporary inundation. In the northeast, although water levels of the Monu, Dhalai and Khwai rivers have begun to decline, rivers such as the Shurma and Kushiara were predicted to continue rising, posing renewed flood risks for Sylhet and Sunamganj. Northern rivers, including the Tista, Dharula and Dudhkuma, may also approach or exceed danger levels in some locations. In Rangamati, thousands of people remain marooned after days of torrential rain, and flash floods inundated large areas of Baghaichori, Longadu, Borkol and Bilaichori upazilas. State Minister for Energy and Mineral Resources, Onindo Islam Omit, has said the administration, Coast Guard, Border Guard Bangladesh, BGB, ANSAL, and the armed forces are working in close coordination to ensure relief for people stranded in remote flood-affected areas. He said this while speaking to journalists after a meeting with officials of administration and public representatives on the flood situation at the Chattogram Circuit House yesterday. It may be mentioned he has been assigned by the government to oversee flood response and relief operations in Chattogram, Cox's Bazar and the Three Hill districts. The HSC and its equivalent examinations in all districts under the Chattogram Education Board has been postponed till Thursday next due to the flood situation. Prime Minister's advisor and a spokesperson of PMO, Mahdi Amin, revealed this information at a press conference yesterday, organized by the Prime Minister's press wing on the overall flood situation in the country. He said, on the instructions of Prime Minister Tariq Rahman, rescue operations, relief and rehabilitation activities are being carried out simultaneously in the five flood-affected districts, Chattogram, Cox's Bazar, Rangamati, Khagrachori and Bandarban. Mahdi Amin said the Prime Minister has already given specific instructions on flood situation management at a meeting with the officials of concerned local administration. He added the Prime Minister will hold a meeting with all the divisional commissioners of the country today. Agriculture, Fisheries and Livestock Minister Mohammed Aminur Rashid has said the government has begun compiling lists of farmers affected by floods and will provide support once the process is complete. He said this to newsmen after inaugurating week-long tree plantation campaign and a tree fair in Kumilla yesterday. The minister said union and ward-level lists are being prepared while the ministry is assessing crop losses. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said education should not be limited to textbooks alone. He was speaking at a foundation stone laying ceremony of a four-story academic building at Gouro Nodi in Borishal yesterday. The Information and Broadcasting Minister added that alongside academic learning, students must be given education on moral values and ethics. This is Bangladesh Betar giving you the news. Iran has said it closed the Strait of Hormuz after a vessel travelled on an unapproved route, warning vessels not to attempt to cross it via any route not approved by Iranian authorities. The Navy of Iran's Islamic Revolutionary Guard Corps, IRGC, warned that acts of aggression against Iran will be met with a severe response and new enemy bases in the region will be targeted. The IRGC said the strait was closed until further notice and until the end of U.S. interference in this region. Meanwhile, Europe is studying proposals that could allow navigation fees to be charged in the Strait of Hormuz, provided the payments are not compulsory and have the support of the UN agency that regulates maritime transport. World Cup football and defending champion Argentina are now facing Switzerland in Missouri of the USA. Argentina are leading the match by 1-0 when reports last came in. Earlier, England moved into the semi-final, beating Norway by 2-1 in the third quarter-final at Miami tonight. Cricket and Bangladesh beat host Zimbabwe by 7 in the third and last ODI match at Harare yesterday. Dhaka Meteorological Office says under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Mamunshing, Dhaka, Chattogram and Sylhet divisions till 12 this noon. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary sun, southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Tangail, Dhaka, Faridpur, Joshur, Kustia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla and Chattogram. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Humanitarian approach, proper treatment can restore people's confidence in country's healthcare system, Prime Minister Tariq Rahman says at foundation anniversary of Dhaka Medical College. Actual foundation of medical profession is humanity, says Prime Minister's wife, Dr. Zubaydah Rahman. Relief operation continues in flood-hit areas. Government postpones HSC and its equivalent examinations under Chattogram Board until next Thursday. Government will provide assistance to flood-affected farmers, says Agriculture Minister. Information and Broadcasting Minister focuses on teaching humanity and ethics along with textbooks to make students responsible citizens. Iran again declares closure of Strait of Hormuz to shipping. In FIFA World Cup, defending champion Argentina now facing Switzerland. England moved to semi-finals, beating Norway. And Bangladesh beat host Zimbabwe by 7 wickets in third and last ODI match in Harare. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khabur Purchi Rumana Mustafa. বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা গতকাল সার্কিট হাউসের মাঠে শুরু হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরদার করতে হবে। সরকার আগামী 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। সকল সরকারি বেসরকারি দপ্তর ও সংস্থা মিলে গত 2 জুলাই পর্যন্ত 1 কোটি 70 লাখের মতো গাছের চারা রোপণ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ করে সবুজ বিপ্লব শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাছের চারা রোপণ করে সবুজ বিপ্লব শুরু করেন। তিনি আরও বলেন, পরিবেশ ও জলাবদ্ধতার ক্ষতির কারণ হল পলিথিন। পলিথিন বন্ধে সকলকে সচেতন হতে হবে। বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে হবে। 2 কোটির মতো কেওড়া গাছ লাগানো হবে। গাছ হল আমাদের পরম বন্ধু। গাছ একদিকে অর্থকরী ফসল, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রতিমন্ত্রীর সকল খালি জায়গায় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন সহ সব ধরনের গাছ লাগাতে সকলের প্রতি আহ্বান জানান। বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিতে সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, বন সংরক্ষক ইমরান আহমেদ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও নার্সারি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুল আলম রয়েল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টল সহ মেলায় মোট 62টি স্টল খোলা হয়েছে। বৃক্ষমেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে খুলনা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। এদিকে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা গতকাল বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে শুরু হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে সামাজিক বন বিভাগের আয়োজনে 7 দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
3: আমাদের জীবনের সাথে গাছের একটা অতপ্রত সম্পর্ক জড়িত। আমরা যদি গাছ ভালো রাখতে পারি তাহলে আমরা ভালো রাখতে পারব।
2: বাগেরহাটে বৃক্ষরোপণ ও সংরক্ষণের বিষয়ে সামাজিক বন বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
3: আমি আমাদের সামাজিক বন বিভাগের যিনি কর্মকর্তা আছেন ওনাকে বলবো, বাগেরহাটের আমাদের 9টা উপজেলা সহ কোথায় গাছ লাগানোর জন্য কতটুকু জায়গা আছে, এবছর কতটুকু করতে পারবো, আগামী 5 বছরের জন্য যদি আমাদের 25 কোটি টার্গেট, সেখানে বাগেরহাটে কতগুলো গাছ লাগবে আমরা সেটা নিয়ে কাজ করবো। এবং আমরা প্রত্যেকটা রাস্তা, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাশে গাছগুলো রোপণ করবো।
2: উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সামাজিক বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শাহিন কবির, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম এতে বিশেষ অতিথি ছিলেন। উদ্বোধন শেষে জেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে একটি ঔষধি ও একটি ফলদ বৃক্ষ রোপণ করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। মেলায় বিভিন্ন ধরনের চারা নিয়ে 19টি স্টল বসেছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত স্টলে চারা প্রদর্শন ও বিক্রয় চলবে। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: ঝিনাইদহে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিস্থিতি পর্যালোচনা, ঝুঁকি মূল্যায়ন এবং পূর্ব প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগকালীন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জনগণের জানমাল রক্ষায় পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা এবং মাঠ পর্যায়ে তা দ্রুত বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রেস ক্লাবের সভাপতি সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন গতকাল খুলনা দিঘলিয়া উপজেলার যোগীপোলে ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ঝড়ে ক্ষতিগ্রস্ত 14টি পরিবারের মধ্যে 21 বান্ডিল ঢেউটিন ও 9টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক মিস হুরে জান্নাত, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় ভীমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারের মধ্যে গতকাল বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে 30টি পরিবারের মধ্যে 1 বস্তা করে চাল, ডাল, তেল, আলু, লবণ, পেঁয়াজ ও রসুন সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এদিকে যশোরের অভয়নগর উপজেলার আদর্শপাড়া ও চেঙ্গুটিয়া এলাকায় পানিবন্দী অসহায় মানুষের মধ্যে গতকাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংসদ সদস্য গোলাম রসুল এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। হাজি কল্যাণ সোসাইটির উদ্যোগে নবাগত হাজিদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল খুলনার বয়রা বায়তুন নাজাত জামে মসজিদে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম এতে প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস বিশেষ অতিথি ছিলেন। হাজি কল্যাণ সোসাইটির সভাপতি এস কে সাইদুর রহমান সাইদের সভাপতিতে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, হাজি কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, হজ এজেন্সির প্রতিনিধি ও হাজি কল্যাণ সোসাইটির সদস্য সহ নতুন 150 জন হাজি উপস্থিত ছিলেন। পরে হাজিদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। খেলার খবর ফুটবল। যশোর শহরের আরএন রোড নতুন বাজার মাঠে রিপন অটোস জুনিয়র ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের গতকালের খেলায় বাংলাদেশ 1-0 গোলে ব্রাজিলকে, মিশর 1-0 গোলে ইংল্যান্ড একাদশকে পরাজিত করেছে। এর আগে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান খোকন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
4: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদি। কথামালা সাজিয়েছেন সৈয়দ হায়দার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। দেশাত্মবোধক গানের এবারের শিল্পী মোহাম্মদ রফিকুল আলম, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মোজাক্কের।

আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনছিলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর ভুবনে। বর্ণালীর ভুবনের প্রথম গানটি গেয়েছেন কামাল হাসান, গীতিকার কাশিদুজ্জামান সেলিম, গানটির সুর করেছেন শেখ আলী আহমেদ।

জুলাই 2026 খ্রিস্টাব্দ সোমবার বরিশাল জেলা সফর করবেন। এ সময় বিভিন্ন কর্মসূচি ও সভায় যোগদান করবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বর্ণালী রায়চনির। এবারের গানটির শিল্পী AHM বাহালুল করিম, গীতিকার নাজমুল হাসান, সুর করেছেন শাহ আলম বাদল।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই,

0: বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারে তাই আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা বর্ণালী রায়চনী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বর্ণালীর এবারের শিল্পী অম্বিকা রানী সাহা। গানটির কথা সাজিয়েছেন সৈয়দ তানভীর রেজা, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

এই গানটির মধ্য দিয়ে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারিক রহমান সহানুভূতিশীল মানসম্মত সেবা প্রদান এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্যসেবার উপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজের 80তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মী আচরণ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি হল মানবিকতা। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের 3টি জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিপি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষও যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি করা হবে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী 16 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রী প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নির্দেশে বন্যা দুর্গত 5টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহদি আমিন জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত 5 জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত শিক্ষা হল মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার নলচেরা মাধ্যমিক বিদ্যালয়ের 4তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে, কোন অপরাধীর পক্ষে তদবির করা হবে না। তিনি গতকাল ময়মনসিংহ জেলার নান্দাইলে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলের উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইনালাইহি রাজিউন। বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানায়, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চকোলা জেলার তেঁতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সুইজারল্যান্ডের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি 1-1 গোলে সমতা বিরাজ করছে। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে। বাংলাদেশ বেতার খুলনা। ঝরুক বৃষ্টি, ধুয়ে যাক ধুলো মাখা ক্লান্তি, বাজুক গান, জেগে উঠুক রূপালী পর্দার অমলিন স্মৃতি। সকালটা যদি হয় বৃষ্টির, তবে তার সবচেয়ে সুন্দর অনুবাদ একটি প্রিয় গান, আর সেই সুরের অমলিন সুরের ঠিকানায় আপনাদেরকে সকলকে এই মুহূর্তে স্বাগতম জানাচ্ছি। দূরের ও কাছের যে সকল বন্ধুরা যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে শুনছেন এবং রূপালীর আয়োজনে যুক্ত হয়ে গিয়েছেন, সকলকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা এবং এই বর্ষমুখর স্নিগ্ধ সকালে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর ভুবনে। পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি ফাহমিদা নাহিন ওয়েন্দ্রিলা, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন অভিজিৎ মণ্ডল। আর বরাবরের মতোই কিন্তু সাথে রয়েছেন আপনারা, যুক্ত হব দুটি মাধ্যমে। ফোন করতে পারেন আমাদের কাছে ০১৯৭৪১২১৯৭০ এই নম্বরটিতে। যারা এখনও পর্যন্ত ফোন নম্বরটি লিখে নেননি বা জানেন না, বা নতুন বন্ধু যুক্ত হয়েছেন, সকলকে ফোন নম্বরটি মনে রাখার জন্য এবং ঝটপট করে লিখে আমাদের কাছে ফোন করবার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। আমরা কিন্তু গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলব। এছাড়াও আরও একটি মাধ্যম খোলা রয়েছে আপনাদের জন্য, যেটি চিঠি। লিখতে পারেন আমাদের কাছে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা ৯০০০ এই ঠিকানায়। একদমই তাই। আর আমাদের কাছে চিঠি কিন্তু আজ রয়েছে, এজন্য মন ভালো। আকাশের মন আজকে খারাপ থাকলেও কিন্তু আমাদের মনটা খুবই ভালো, যেহেতু চিঠি রয়েছে। আর চিঠি পড়তে আমরা রূপালীর আয়োজন খুবই ভালোবাসি। আশা করব প্রতিটি বন্ধুই আমাদের কাছে চিঠি লিখবেন। চিঠি আছে মোহাম্মদ কাশিম সর্দার, আপনি উলাগ্রাম ডুমুরিয়া খুলনা থেকে আমাদের কাছে লিখেছেন, ভালো লাগার প্রিয় আয়োজন রূপালী, তাই আজও শুনতে মিস করছি না। আর আপনার অনুরোধ হচ্ছে বাংলার সৈনিক, ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন কনক চাপা, বেবি নাজনীন ও আসিফের কণ্ঠে। চলুন আপনার পছন্দের গান দিয়ে শুরু হোক আজকে রূপালীর আয়োজন।

বেবি নাজনীন ও আসিফের কণ্ঠে আপনারা বাংলার সৈনিক ছায়াছবি থেকে গান শুনছিলেন। নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন রূপালীর আয়োজন। সঙ্গে আছেন, এবারে আপনাদের শোনাব গাড়িয়াল ভাই, এ ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে গান। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন নন্দন প্রতাপ খুলনা থেকে আপনি দীপক।

0: আপনারা রূপালী রায়চন্দ রয়েছেন। প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম ফোন ইন পর্বে যুক্ত হব আপনাদের সকলের সাথে 01974121970 এই নম্বরটিতে। সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে। কে আছেন প্রথমে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন।
1: আমাকে শোনাবেন শাসন ছবি থেকে গান খালিদ হাসান মিলু এবং রুনা লেলার কণ্ঠে। গানের শিরোনাম জনম জনম ওয়াদা আমার, তুমি আমার আমি তোমার, এই গানটি শোনাবেন।
0: ঠিক আছে, সাথেই থাকবেন।
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা ভালো আছি। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, সাথে থাকতে হবে, কোন এক অনুষ্ঠানে অবশ্যই আপনার গান শুনিয়ে দেওয়া হবে।
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আচ্ছা ঠিক আছে,
2: আপন ভাই ছায়াছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছে বন্ধু, আমাদের চেষ্টা থাকবে বন্ধুর অনুরোধটি রেখে দেওয়ার। তো এইবার কোন বন্ধু আছে দেখে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ময়মনসিংহের বন্ধু। জি
3: একবার বড় ভালোবাসি ইন্দ্রকিশোর ও কনক চাপা, গানের কথা অনেক চাওয়ার মাঝে একটু পাওয়া, শুধু একবার বলো ভালোবাসি।
2: আচ্ছা বন্ধু, আমরা বারবার বলতে চাই আপনাদেরকে আমরা সবাই অনেক ভালোবাসি, আর খুলনা বেতার আপনাদের জন্যই আপনাদের অনুরোধ, আপনাদের এই মানে প্রতিনিয়ত যে
0: হ্যাঁ আপনাদের পছন্দের গানগুলো আমাদের ডালি সাজানো হয়।
2: হ্যালো, শুভ সকাল।
3: আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলবাবলা, আরন্দটা খুলনা।
2: জি আচ্ছা ঠিক আছে, আমাদের আরো একটা বন্ধু কিন্তু এই আপন ভাই ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, কিন্তু তিনি কোনো পছন্দ জানান নি ওনার কোন গানটি পছন্দ, আমরা শুনিয়ে দিব। বন্ধু দুজন যখন একই সাথে একই গানের অনুরোধ করছেন,
0: একদমই তাই। শুভ সকাল। হ্যাঁ লাভলি বলুন। আচ্ছা, জনপ্রিয় গানের অনুরোধ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি
3: গান শোনাবেন, ছবির নাম তৃষ্ণা, ছবির নাম তৃষ্ণা,
2: তৃষ্ণা
3: ইন্দ্রমোহন রাজবংশী।
2: আচ্ছা,
3: শিরোনামের গানটি শোনাবেন, আর
2: আচ্ছা ঠিক আছে বন্ধু, আপনার গান কিন্তু আমরা প্রতিনিয়তই শোনাই, কিন্তু আপনি হয়তো বা অনুষ্ঠান শোনেন না, এরকম কোনো কিছু হতে পারে, পুরোটা আয়োজন ধরে থাকতে হবে এবং প্রত্যেকটা আয়োজনে শুনতে হবে, তাই না?
0: ওয়ালাইকুম আসসালাম।
2: জি নামটি আরেকবার।
0: আচ্ছা রবিউল, হ্যাঁ বলুন।
2: নির্ধারিত তো আপনি অবশ্যই কিশোর কুমারের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করব কোন ছায়াছবির গান শুনিয়ে দেওয়ার কিশোর কুমারের কণ্ঠে, কিন্তু তারপরেও নাম বললে ভালো হতো যে কোন ছায়াছবি থেকে গান শুনতে যাচ্ছেন। হ্যালো, হ্যালো,
0: দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন করতে হলো। আপনারা যারা ফোন করবেন অবশ্যই রেডিও সেটের ভলিউমটি কমিয়ে নাম ঠিকানা স্পষ্ট করে বলে তারপর আমাদের কাছে অনুরোধ করবেন।
2: নিয়ে নিচ্ছি পরবর্তী ফোন কলটি। হ্যালো,
3: আদাব।
2: জি আদাব।
3: আপনারা সবাই ভালো আছেন?
0: জি আমরা সকলেই ভালো আছি বন্ধু। কে বলছেন, কোথা থেকে?
3: খুলনার রায়ের মহল বাজার থেকে মকরন্দ মন্ডল দোকানদার।
2: আচ্ছা
3: জি, গান শুনবেন? শোভন মন, শোভন নাম হচ্ছে অবুজ মন। অবুজ মন ছবি থেকে অভিনয় সিনের কণ্ঠে
2: আপনাদের সাথে ফোন ইনে কথা হচ্ছে, নিয়ে নেব এবারে ফোন কলটি। কে আছেন?
0: ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সকলেই ভালো আছি বন্ধু। কে বলছেন, কোথা থেকে? কোন বন্ধু বলছেন?
2: জি
3: আমাকে গান শোনাবেন।
0: ঠিক আছে,
2: বীর
0: বীর। জি
2: আচ্ছা
3: আচ্ছা,
2: ঠিক আছে বন্ধু। আসলে এখানে ছবির নায়কের নাম বললে তো বলা দরকার ছিল। যাই হোক, যে কোনো একটি গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন, আমরা চেষ্টা করব আপনাকে শুনিয়ে দেওয়া। তো এই মুহূর্তে
0: আমরা একটি মাত্র ফোন কল নিয়ে তারপর আবারও গানে ফিরে যাব, অনেক গান রয়েছে।
2: শেষ ফোন কলটি এই মুহূর্তে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সবাই ভালো আছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন ইনে অংশগ্রহণ করার জন্য। বন্ধুরা এইভাবেই আমাদের সাথে থাকবেন, ফোন ইনে আপনাদের অনুরোধের আশায় আমরা থাকি আর চেষ্টা করি আপনাদের অনুরোধ গুলো রেখে দেওয়ার।
0: আফজাল মোল্লা, আপনার টিয়াতলা বটিয়াঘাটা থেকে আমাদের কাছে ফোন করেছিলেন একটু আগেই, চলুন আপনার গান দিয়েই আবারও রূপালীর আয়োজনে ফিরি। টপ সম্রাট এ ছায়াছবি থেকে রুনা লায়লা ও আসিফের কণ্ঠে, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠানে রয়েছেন, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গান বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 15 জুলাই 2026 তারিখ বুধবার সকাল 10:00 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রধান অনুষ্ঠান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন রূপালী রাজনের। এবারের গান ঢাকা 86 ছায়াছবি থেকে তপন চৌধুরী ও শাকিলা জাফরের কণ্ঠে শুনবেন। সুনীল, আপনি মোল্লারহাট বাগেরহাট থেকে অনুরোধ করেছিলেন গানটির জন্য, নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে

0: সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটা নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনারা ছিলেন রূপালীর আয়োজনে শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গান। এবারে শোনাবো লুৎফর জোয়ার্দার, পাংশে রাজবাড়ির বন্ধুর অনুরোধের গান কুসুমকলি ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে। নিশ্চয়ই আপনি সাথে আছেন, আপনার তো অনেক অভিযোগ থাকে আমাদের গান শোনানো হয় না, আমরা শোনাই না আপনাকে গান। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দ করা গান।

এবারে শোনাব কুলি ছায়াছবি থেকে গান এন্ড্রু কিশোর রিজিয়া পারভিনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আব্দুর রউফ, পাংশা রাজবাড়ির বন্ধু।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠান শুনছেন। আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলো আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান রূপালীর ভুবনে। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সর্বশেষ গানটি শুনবেন নারীর মন ছায়াছবি থেকে কনক চাপা ও ইন্দ্রকিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন শৈলকুপা ছিনায়তের বন্ধু ইসলাম উদ্দিন। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের মতো রূপালীর আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতন। শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম ফাহমিদা নাহিনুদ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা ১১টা বেজে ৫৯ মিনিটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণে এতক্ষণ সাথে ছিলাম ফাহমিদা নাহিনুদ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণে এতক্ষণ সাথে ছিলাম ফাহমিদা নাহিনুদ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। বেলা ১১টা বেজে ৫৯ মিনিট। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিতা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। কিছুক্ষণের মধ্যেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাতি আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত ৫টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহাতি আমিন জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ঐসব ৫ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এদিকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, আনসার এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সেনাবাহিনী বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর খিলগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও মাদকের মতো বড় দুটি সংকট মোকাবেলা করা সম্ভব নয়। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির মিডিয়া সেল জানায়, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পৃথক শোক বার্তায় তারা জমিরুদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে মরহুমের নামাজে জানাজা আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বাহরাইন, কুয়েত, জর্ডান এবং কাতারের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে হামলার অভিযোগ করে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে এই হামলা চালানো হল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা সহ অন্তত ১৪০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এছাড়া বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ফি অনুমোদনের প্রস্তাব পর্যালোচনা করছে ইউরোপ। ইউক্রেনে রাশিয়ার চালানো ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় ৮ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ঘন ঘন লক্ষ্যবস্তু হওয়া উত্তরাঞ্চলীয় শহর সুমির একটি জনবহুল এলাকায় ২টি বোমা আঘাত হানলে ৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এছাড়া ওড়িশা সহ অন্য অঞ্চলে হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত রংপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবরও প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বিকেল ৩টা বেজে ৫ মিনিটে শুনবেন ফুটবল ফ্ল্যাশ। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বেলা ১টা বেজে ৫ মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে এবং রাত ৯টা বেজে ২০ মিনিটে। আধুনিক গানের অনুষ্ঠান মঞ্জুষা শুনবেন বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে। ছায়াছবির গান শুনবেন বেলা ২টা বেজে ৩০ মিনিটে এবং বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। শামিমারা আলীর কণ্ঠে নজরুল সঙ্গীত শুনবেন দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর ১২টা বেজে ২০ মিনিটে সৌমেন কুমার দেবনাথের কণ্ঠে। বাউল গান শুনবেন সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে। মোহাম্মদ শাহাবুদ্দিনের কণ্ঠে পল্লীগীতি শুনবেন দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: প্রিয় শ্রোতা, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বন্যা কবলিত মানুষের প্রতি রইল আমাদের আন্তরিক সহমর্মিতা। নিরাপদ স্থানে অবস্থান করুন, প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। বন্যার এই দুর্যোগে গুজব নয়, নির্ভরযোগ্য তথ্যের উপর আস্থা রাখুন। নিরাপদ আশ্রয়ে থাকুন, শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নিন। সামান্য সহযোগিতাও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রকৃতির এই কঠিন সময়ে আসুন একে অন্যের পাশে দাঁড়াই। বন্যা দুর্গত মানুষের জন্য যার যতটুকু সামর্থ্য ততটুকুই বাড়িয়ে দিই, কারণ দুর্যোগের সময় মানবতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। চলুন মানবতার পাশে দাঁড়াই, নিরাপদ থাকি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়া রহমান মতি। আগামীর খুলনা বিনির্মাণে কেডিও ও জনগণের ভাবনা শীর্ষক এক মত বিনিময় সভা গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় যানজট ও জলবদ্ধতা নিরসন, খাল পুনঃখনন, আধুনিক আবাসন, বর্জ্য ব্যবস্থাপন এবং সুবজায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সরকারি বেসরকারি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী খুলনাকে একটি নিরাপদ, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানের মহানগর হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। সংসদ সদস্য আমির রেজাস খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি বিশেষ অতিথি ছিলেন। কেডিএস চেয়ারম্যান অ্যাডভোকেট শকুল আহমদ মনার সভাপতিতে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা প্রশাসক হুরেজান্নাথ সহ খুলনা অঞ্চলের সর্বস্তরে জনপ্রতিনিধি, উন্নয়ন ও গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ অপসারণের লক্ষ্যে এক জরুরি সভা গতকাল সিটি কর্পোরেশনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটি গঠনপূর্বক পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতার সমূহ চিহ্নিতকরণ, যথাসময়ে স্লুইস গেট বন্ধ, খোলা ড্রেনেজ নেটওয়ার্কের প্রতিবন্ধকতার সমূহ চিহ্নিত করে অপসারণের ব্যবস্থা গ্রহণ এবং বস কালভেটগুলি জেট মেশিনের মাধ্যমে পরিচ্ছন্নতাকরণ সহ এক্সকেভেটর ও ট্রাক সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল প্রথমবারের মতো জাপানি ভাষা দক্ষতা মূল্যায়নের আন্তর্জাতিক পরীক্ষা নেট টেস্ট অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রিজাউল করিম পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে নেট টেস্ট আয়োজনের মাধ্যমে অঞ্চলে জাপানি ভাষা শিক্ষক জাপানে ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত উন্মোচিত হল, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড এস এম মাহবুব রহমান, নেট টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান সেনমন কিউ ইকু পাবলিশিং এর প্রেসিডেন্ট কামাতা নাতোশি ও নেট টেস্ট সাইট ডিরেক্টর প্রফেসর ড মোহাম্মদ আশিকুর রহমান সহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা এসব উপস্থিত ছিলেন। খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জাপানি ভাষা শিক্ষার্থীরা এবং জাপানি উচ্চশিক্ষা ও কর্মসংস্থান আগ্রহীরা পরীক্ষায় অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় গতকাল মাগুরা সদর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে সহায়তার অর্থ ও উপকার বিতরণ করেন। উপজেলা প্রশাসন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 58 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি, 15 জন শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং 10 জনের মধ্যে সেলাই মেশিন এবং 3 জনকে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিকে যশোর জেলার রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে গতকাল একটি বেসরকারি সংস্থার উদ্যোগে 14 জন অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। মানসিক এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে এসব সেলাই মেশিন বিতরণ করেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান ও শহর সমাজসেবা অফিসার সেলিম রেজা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছায় নতুন করে স্পোর্টস 2026 ও উপজেলা থেকে জেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠকদের সম্বর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। খেলা খবর ফুটবল। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে খান বাহাদুর আসনোল্লাহ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় সিসি বিভাগ 2-1 গোলে ISLM বিভাগকে এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ 2-0 গোলে সিসি বিভাগকে পরাজিত করেছে। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড় কলমধারী মাঠে ষোলদল ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় গোপালনগর তরুণ 1-3 গোলে কানুটিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ী ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্ধ সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গানটির শিল্পী আবিদা সুলতানা, কথা সাজিয়েছেন মাসুদ করিম।

মাসুদ করিমের সাজানো কথায় আবিদা সুলতানের কণ্ঠে আপনারা দেশাত্মবোধক গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি সৌমেন কুমার দেবনাথের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনবার জন্য।

0: সৌমেন কুমার দেবনাথের কণ্ঠে আপনারা পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা শামীমারা আলীর কণ্ঠে এবারে আপনারা পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনবেন।

শামিমারা আলীর কণ্ঠে আপনারা পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শাহাবুদ্দিনের কণ্ঠে পল্লীগীতি শুনবার জন্য। প্রথম গানের গীতিকার আব্দুল হাই আল হাদী।

0: ব্যবহারকারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতে রাসুল।
2: ইসলামের ওই বাগিচাতে ফুটলো দুটি ফুল, ইসলামের ওই বাগিচাতে

0: মোহাম্মদ শাহাবুদ্দিনের কণ্ঠে আপনারা পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারী

0: আপনারা হারুন ও রশিদের কণ্ঠে নাতে রাসুলটি শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না আছে কোনো ভয়, না তারা চিন্তিত হবে। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

أشهد أن لا إله إلا الله.

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: 토론구.
1: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের বিভিন্ন পছন্দ করা ছায়াছবির গানের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটাতে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, আর প্রকৌশল দায়িত্বে মুহূর্তে আমাদের সাথে আছেন অভিজিৎ মন্ডল। অনুষ্ঠানের মাঝে অবশ্যই আপনারা কথা বলতে পারেন 01974121970 এই নম্বরটিতে। বন্ধুরা, চলছে বর্ষা মৌসুম। এই মৌসুমে বিভিন্ন সময় বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকাতে কিন্তু কখনো কখনো আষাঢ়ে বৃষ্টি, কখনো বা থেকে থেকে বৃষ্টি, কখনো বা মেঘ, কখনো বা রোদ, এসব দেখা দিচ্ছে। তাই যখনই আমরা ঘর থেকে বের হব না কেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করব এবং ছাতা বা বর্ষাদি নিয়ে বের হওয়া উচিত, তাই না? তো জীবনের নিরাপত্তা কিন্তু সবার আগে, তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে শুনুন। তাহলে আর বলতে হবে না যে কি ছিলে আমার বলরা তুমি, কেননা আমরা চাই সবসময় একই রকম থাকুন আপনারা। শুরুতেই কে অপরাধী এই ছবির গান শোনাব মনি কিশোরের কণ্ঠে। শুনতে চেয়ে জাফর খান, আপনি খুলনা থেকে অনুরোধ করেছেন।

এবারই মুখোমুখি এই ছবি গান রয়েছে আপনাদের জন্য, যেটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রায়ের মহল খুলনা থেকে জসিম, শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা।

আজ হয়তো বন্ধুরা বলতে পারেন বয়রা রায়ের মহল দিবস, কেননা পরপর তিন চারজন বন্ধুর অনুরোধ, মানে বয়রা রায়ের মহল খুলনার বন্ধুর অনুরোধে গান রয়েছে আমাদের তালিকাতে। তো হয়তো বা এটা ভাবতেও পারি আমরা। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ পর আপনাদের সাথে ফোন ইন পর্বে সরাসরি যুক্ত হব 01974121970 এই নাম্বারটিতে। কিছু কিছু ভালোবাসা এমনও তো হয়, এই এমন ভালোবাসার কথা আপনাদের কি বলবো। মাস্টার সামুরাই থেকে নেওয়া হয়েছে গানটি, শুনতে চাই সুফল বিশ্বাস। আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন, চলুন আপনার পছন্দের গান এই মুহূর্তে শুনে আসি। এন্ড্রু কিশোর এবং রুনা লায়লার কণ্ঠে।

0: বন্ধুরা, কথা দিয়েছিলাম আপনাদেরকে এই গানটির পরপরই আপনাদের সাথে ফোন ইন পর্বে সরাসরি যুক্ত হব। তো আর দেরি নয়, চলুন আপনাদের সাথে আমরা কথা বলি। 01974121970 এই নম্বরটিতে রয়েছি বন্ধুরা আপনাদের জন্য অপেক্ষায়। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে রয়েছেন তার সাথে কথা বলে নিন। হ্যালো, সালাম আলাইকুম।
1: নমস্কার।
0: জি আদাব। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই শোনাবো। তবে একটু তো অপেক্ষা করতেই হবে, আজ যেহেতু আমাদের গানের তালিকাতে নেই এটি, তাই অপেক্ষা করতে হবে আগামী আয়োজনের জন্য। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, একটু জোরে বলুন, কে বলছিলেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, দুঃখিত বন্ধু, আপনাকে আমরা ওভাবে শুনতে পাচ্ছি না, আপনি আরো একবার চেষ্টা করুন। তো কে রয়েছেন? হ্যালো, সালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম দিদি, কথা বলছি পলাশ কুমার।
0: পলাশ দাদা, হ্যাঁ বলুন দাদা।
2: দিদি, গান শোনা মানুষ আজকে গায়ে হলুদ,
0: আজকে গায়ে হলুদ। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু গায়ে হলুদের দিন তো কষ্ট থাকার কথা না, আমরা তো দাওয়াত খেতে যাবো, তাই না? তো পরবর্তী বন্ধুর অনুরোধটা আমরা নিয়ে নিই ততক্ষণে। হ্যালো, আসসালাম আলাইকুম।
3: আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: মানিক শৈল গুমা থেকে মানিক বলছি।
0: হ্যাঁ বলুন মানিক ভাই।
3: ভালো আছেন? ভালো আছেন?
0: জি জি ভালো দাদা ভাই।
3: আবু হায়াত, ছায়া ছবি আবু হায়াত।
0: আবু হায়াত
3: হোসেন আলম, আবু হায়াত, আবু হায়াত ছবি।
0: আচ্ছা, যদি আমাদের সংগ্রহে থাকে তাহলে শোনানোর চেষ্টা করব। বন্ধু, ছবিটা একটু আমাদের কাছে নতুন লাগছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
4: আমি গোলখালি করা থেকে শেখ
0: রেজাউল। হ্যাঁ বলুন ভাইয়া।
4: আমাদের গানের ছবির নাম প্রিয়াত্মা, পারোয়াল। গানের শিরোনাম দুঃখ দেওয়া মানুষটা
0: হারিয়ে। ছবিটার নাম যেন কি বললেন?
4: প্রিয়তমা। প্রিয়তমা,
0: প্রিয়তমা। আচ্ছা, দুঃখ দেওয়ার মানুষটাও হারিয়ে গেছে আমার, অনেক কষ্টের একটি কথা। তো যাই হোক, প্রিয়তমা ছবির গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শুনিয়ে দেব। তো এবারে বন্ধু কে রয়েছেন? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলুন,
5: কেমন আছেন?
0: অনেক ভালো, বলুন দা, কে বলছিলেন? আম্মাজান ছবির গান শুনতে চান, কিন্তু আপনি আব্বাজান ছবির গান শুনতে চেয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো,
6: ওয়ালাইকুম
0: আসসালাম।
6: ভালো আছেন?
0: জি ভালো। কে বলছিলেন?
6: আমি কথা বলছি মোহাম্মদ জাফর পালওয়ান।
0: হ্যাঁ জাফর,
6: সভাপতি কাকরিয়া বাজার জেলা বরগুনাপু।
0: জি বলুন ভাইয়া।
6: যে আপু, আমি গান শুনতে চাচ্ছি ছবি মধুমালতী।
0: মধুমালতী,
6: মধুমালতী ছবি থেকে মোহাম্মদ খোরশেদ আলমের কণ্ঠে শোনাবেন, নাচো নাচো গো অঞ্জনা, নাচো কোমর দুলাইয়া।
0: আচ্ছা, নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো কোমর দুলাইয়া। ঠিক আছে, এবারে কে আছেন? হ্যালো হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
7: আমি আনোয়ার হোসেন, ফাজিলপুর, মাদারগঞ্জ, জামালপুর থেকে বলছি।
0: আনোয়ার হোসেন, আর একবার বলবেন ঠিকানাটা?
7: ফাজিলপুর, মাদারগঞ্জ, জামালপুর থেকে বলছি।
0: মাদারগঞ্জ, জামালপুর, হ্যাঁ বলুন।
7: মুক্তার মালা ছবির গান, যারে হারাইয়াছি জীবনে।
0: ছবিটার নাম আর একবার বলবেন। মুক্তার মালা, যারে হারিয়েছি জীবনে, এটা? আচ্ছা ঠিক আছে। আসলে আজকে আমাদের অনেক নতুন নতুন বন্ধু যেমন পাচ্ছি, একজন দুজন একজন নতুন বন্ধুকে পেলাম, আর নতুন ছবিরও গান শুনতে পাচ্ছি। অবশ্য পুরনো ছবি আবার নতুন করে শুনতে চাচ্ছি আমরা। তো এবারে কে আছেন? জি আসসালাম আলাইকুম।
8: আমি ডুমুরিয়া শরৎপুর থেকে জাহাঙ্গীর বলছিলাম।
0: ডুমুরিয়া কোথা থেকে?
8: ডুমুরিয়া বা শরৎপুর,
0: ফরহাদপুর,
8: সরাবপুর,
0: সরাবপুর। আচ্ছা বলুন, সরাবপুর থেকে নামটা কি বললেন যেন, জাহাঙ্গীর, তাই তো? হ্যাঁ জাহাঙ্গীর ভাই, কি গান শোনাবো আপনাকে? বিশ্বপ্রেমিক ছবির গান কোনটি তোমরা কাউকে বলো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা কাউকেই বলবো না। নতুন নতুন বন্ধু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা কাউকেই বলবো না। এবারে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম, আমরা এই মুহূর্তে শেষ ফোনটি নিচ্ছি। কে বলছিলেন? হ্যালো, হ্যালো, রেডিও সেটে ভলিউম না কমিয়ে দিলে বন্ধুরা আপনাদের কিন্তু আমরা একদমই শুনতে পাই না, তাই সবসময় অনুরোধ করি রেডিও সেটে ভলিউমটা কমিয়ে কথা বলবেন। কে বলছিলেন? আসসালাম আলাইকুম। জি আদাব, ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শুনে দিতে। এই মুহূর্তে আর কথা নয়, আমরা চলে যাব গানের কাছে, শোনাবো প্রেম কাহিনী আপনাদেরকে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনুবিশ্বাস, রায়ের মহল খুলনা থেকে শিল্পী রুনা লায়লা।

শুনছেন মিথ্যা অহংকার ছবির গান এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে পলাশ কুমার সরকার আপনি কাঞ্চননগর ডুমুরিয়া থেকে অনুরোধ করেছিলেন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?

0: পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি, এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয়, এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন টালিতে। আবার ফিরছি গানের কাছে। এবারে দুটি মনের পাগলামি, এই ছবির গান রয়েছে আপনাদের জন্য শিল্পী মনির খান। আর এই গানটি শুনতে চেয়ে রাজু আপনি যোগাচা যশোর থেকে অনুরোধ করেছিলেন।

এবারে আপনাদের জন্য রয়েছে প্রেমের অহংকার এই ছবির গান, শিল্পী বেবি নাজনীন আর এই গানটি শুনতেছি ওসমান খান। আপনি ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন।

এবারে আবু বকর, আপনি শালিখা মাগুরা থেকে অনুরোধ করেছিলেন মোল্লাপাড়ির বউ ছবির গান শোনানোর জন্য। চলুন আপনার পছন্দের গান এই মুহূর্তে শুনে আসি এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন সময় হয়েছে বেলা দুটো বাংলা সংবাদ শোনা। চলুন ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ঢাকা বেলা দুটো বাংলা সংবাদ শুনে আসি, এবং এর পরপরই রয়েছে আপনাদের পছন্দ করা আবারও সে বিভিন্ন ছায়াছবির গান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন। রাখিতে নিশ্চয়ই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামশেদ জাহান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ এবং শক্তি। এটি উন্নয়নের ভিত্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। অন্যদিকে অপরিকল্পিত ও অদক্ষ জনসংখ্যা একটি দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, গতকাল 11 জুলাই ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। এই বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ বেলা 3টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ সময় উপস্থিত ছিলেন। এবছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে মোট 79,246 জন শিক্ষার্থী। এর মধ্যে 32,965 জন পেয়েছে ট্যালেন্ট পুল এবং 46,281 জন পেয়েছে সাধারণ বৃত্তি। শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারছে। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 94 বছর। বিএনপির মিডিয়া সেল জানায়, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজে জানাজা আজ বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় জানায়, জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে তাকে সমাহিত করা হবে। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাহরাইন, কুয়েত, জর্ডান এবং কাতারের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে বলে জানা গেছে। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে এই হামলা চালানো। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন স্থাপনাসহ অন্তত 140টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তারা আরও জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন স্থাপনা নৌঘাঁটির সক্ষমতাগুলো অস্ত্র নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি ক্ষেত্রগুলোতে তারা এসব হামলা চালায়। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চতুর্থ শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: বেলা ২টো সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও ফিরব গানের কাছে, শোনাব এবার স্বামী নিয়ে যুদ্ধ এই ছবির গান। শুরুতেই কনক চাপার কণ্ঠে, আর এই গানটি শুনতে চেয়ে বুলবুল আহমেদ আপনি ভেড়ামারা কাজীপাড়া কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন।

সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কে এসে যায়। এই গানটি এখন শোনাবো বন্ধুরা আপনাদের কেন্দ্র কিশোর কণ্ঠে সারেন্ডার ছবি থেকে। গানটি শুনতে চেয়ে লুৎফর জোদ্দার আপনি বাংলা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন। আর এর পরপরই বন্ধুরা আপনাদের সাথে আরও একবার যুক্ত হব ফোন ইন পর্বে। নিশ্চয়ই প্রস্তুত থাকবেন যারা কথা বলেননি তারা।

0: কথা দিয়েছিলাম বন্ধুরা, এই গানটি পরপরই আপনাদের সাথে ফোন ইন পরে পেয়ে আরও একবার যুক্ত হব। তাই 01974 1217 শুনে এই নাম্বারটিতে আবারও আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই যারা ফোন করেছিলেন আগে তারা অন্য বন্ধুদেরকে সুযোগ দেবেন কথা বলার জন্য। তো শুরু থেকে কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আপামনি ভালো আছেন?
0: বলুন বলুন ভাই।
1: যে আমার এই গানটি শোনানোর, স্বামী নিয়ে যুদ্ধ সাহায্যের গান শোনানোর জন্য খুলনা বেতারে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ শুনবার জন্য। বলুন কি গান শুনতে চান?
1: কাজীপাড়া ভামারা থেকে আপু। ছায়াছবির নাম ভেজা বিড়াল। ভেজা বিড়াল ছায়াছবি থেকে ডলি শান্তনু এন্ড কিশোরের কণ্ঠে টেলিফোন টেলিগ্রাম।
0: ঠিক আছে, ভেজা বিড়াল ছবির গান শুনতে চেয়েছেন, টেলিফোন টেলিগ্রাম, এই গানটি আমরা অবশ্যই শোনাবো। যেহেতু টেলিফোনই অনুরোধ এসেছে, তাহলে কেন টেলিফোন টেলিগ্রামের গান আপনাকে শোনাবো না? তো যাই হোক, কেবারে কে আছেন? হ্যালো
2: দিদি, কথা বলছি বিজন কমস্তা
0: কাচ্চিরা পাটুরা থেকে।
2: হ্যাঁ ধন্যবাদ দিদি।
0: হ্যাঁ বলুন দাদা।
2: ছবির নাম জামাই শ্বশুর। ওপ্রিয়া ওপ্রিয়া এই গানটি।
0: ওপ্রিয়া ওপ্রিয়া এই গানটি। আচ্ছা, জামাই শ্বশুর ছবির গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনাব। পরবর্তী বন্ধুর ফোন কলটা নিয়ে নিই। হ্যালো,
3: ওয়ালাইকুম
0: আসসালাম।
3: কথা বলছে মোহাম্মদ উসমান খান।
0: মোহাম্মদ
3: উসমান
0: বলুন। উসমান ভাই,
3: আমার ছায়াছবি অজান্তে, আমার পছন্দের ছায়াছবি অজান্তে, শিল্পী কুমার শানু, গানের কথা মাগো তুমি একবার খোকা বলে ডাকো।
0: আচ্ছা ঠিক আছে, অজান্তে ছবি গান শুনতে চেয়েছেন, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর এটি গান শুনতে চেয়েছেন এই জন্য। পরবর্তী বন্ধু, হ্যালো।
4: হ্যালো, ভালো আছেন?
0: জি ভালো। কে বলছিলেন, কোথা থেকে?
4: বাড়িদার লোক।
0: নিত্যানন্দ দা?
4: নিত্যানন্দ।
0: হ্যাঁ বলুন নিত্যানন্দ।
4: ছবিটা পোড়া মন।
0: পোড়া মন? হ্যাঁ
4: হ্যাঁ, জনগণ দিয়ে দেওয়া।
0: আচ্ছা ঠিক আছে, পোড়ামন ছবির গান শুনতে চেয়েছেন, জল জল জোলা কি চলে যায় আলো। এবার কে আছেন? হ্যালো, দুঃখিত বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করুন, আপনার ফোনটি সংযোগ আমরা পেতে পেতেই একবারে হারিয়ে গেল। পরবর্তী বন্ধুকে ফোনে পাওয়ার আগে বন্ধুরা আপনাদেরকে বলি, বৃষ্টির সময় আমাদের কিন্তু অনেক বেশি সাবধান হতে হবে। যদি কোনো গাড়ি, মানে যে কোনো ধরনের পরিবহনই আমরা চড়ি না কেন, অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করব না। আর রিক্সা বা সাইকেল বা মোটরসাইকেল যদি কোনো গলি বা রাস্তা দিয়ে যাওয়া হয়, খেয়াল রাখতে হবে পানির ভিতরে ভাঙ্গা কোনো ম্যানহোল বা অন্যান্য রাস্তা যদি ভাঙা থাকে, সেখানে পড়ে গিয়ে আমরা অসুস্থ না হই। তাই খুব বেশি কাজ না থাকলে ঘর থেকে বের না হওয়াটাই ভালো। হ্যালো, আচ্ছা তুমি শুধু তুমি এই ছবির গান শুনতে চেয়েছেন বিউটি খাতুন, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। তুমি শুধু তুমি এই ছবির গান। আচ্ছা এবার কে আছেন? হ্যালো, হ্যালো,
5: হ্যাঁ দিদি নমস্কার।
0: জি বলুন, খোকন দা।
5: খোকন সুন্দর দিগলাট পাংসার আজকে বলছি।
0: হ্যাঁ,
5: বাংলার বউ মনের কানে শোনের কণ্ঠে।
0: আচ্ছা, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, তাই তো? অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনতে। এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবারও গানের কাছে। হ্যালো,
6: শুভ দুপুর আপু।
0: শুভ দুপুর। অনেক ধন্যবাদ, আমরা একবার না বার বার বলতে পারি বন্ধুরা, আপনাদেরকে সত্যি আমরা ভালোবাসি, তাই প্রতিদিনই আপনাদের পছন্দ করা গান নিয়ে উপস্থিত হই এই আয়োজনে। তো চলুন আবার গানের কাছে ফিরে যাই। ভালোবাসার একটি ঘরে আপনাদেরকে অবশ্যই আমরা রেখেছি, সেটি হচ্ছে হৃদয়ের একেবারে মণিকুঠা। তো চলুন খালিদ হাসান মিলু এবং বেবি নাজনের কণ্ঠে কালিয়া ছবির এমন ভালোবাসা মাখা গানটি শুনে আসি। প্রবীর কুমার, আপনি কুমারখালী কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন।

0: এবারে গানটি নেওয়া হয়েছে সাপ মুক্তি ছবি থেকে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন এম এম ওয়াসি কুষ্টিয়া থেকে,
1: ওয়াসিম।
0: তো ওয়াসিম ভাই, আপনার পছন্দের গান শোনাবো এবার সাপ মুক্তি থেকে, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

অবশ্য আরো একটি গান ছিল আমাদের তালিকাতে, শর্ত ছবির গান, যে গানটি শুনতেছি মোহাম্মদ আরিফুল। আপনি গোপালগঞ্জ থেকে অনুরোধ করেছিলেন, তো আপনার গানটা আমাদের ছিল তালিকাতে, কিন্তু শর্ত মিলে তো সবকিছু করা যায় না, সময় তো নেই, আমাদেরকে বিদায় নিতে হবে আজকের আয়োজন থেকে। তবে কথা দিচ্ছি, কোনো কিছু না মিলেই, শর্ত না মিলেই ভালোবেসে আপনাদেরকে আবারও গান শোনাবো এই বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন দাঁড়িয়ে। যাবার আগে আবারও বলছি, এই পানিতে এই বৃষ্টির সময় আমাদেরকে একটু বেশি সাবধানে চলাফেরা করতে হবে, আর বিশেষ করে যেহেতু এখন বর্ষা মৌসুম বা বন্যা হচ্ছে বিভিন্ন জায়গাতে, এই বন্যার সময় সাপের কামড়ের উপদ্রবও কিন্তু বেড়ে যায়, সেখান থেকেও আমাদেরকে আমাদের শিশু এবং পরিবারের সবাইকে রক্ষা করতে হবে এবং অনেক বেশি সাবধান এবং যত্নশীল হতে হবে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাইকে নিয়ে নিরাপদে থাকুন, সেই প্রত্যাশায় শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শ্রোতা বন্ধু, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপে। আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শুনবার জন্য। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন স্বজন ছবি থেকে শিল্পী অলকা ইয়াগনিক।

শ্রোতা বন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন। এবারে বাবা আমার বাবা ছবিতে যুগলে গিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 13 জুলাই 2026 খ্রিস্টাব্দ সোমবার বরিশাল জেলা সফর করবেন। এ সময় বিভিন্ন কর্মসূচি ও সভায় যোগদান করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মধ্যম তরঙ্গ 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। আবারও চলে যাচ্ছি গানে, শোনাব হৃদয়ের আয়না ছবির গান। দ্বৈতকণ্ঠে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

বিভিন্ন ছায়াছবির গান এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা 3টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেতু হালদার। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ও দক্ষিণ সিটির মাতোয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। আজ সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী প্রকল্প দুটি দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি, এটি উন্নয়নের ভিত্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। অন্যদিকে অপরিকল্পিত ও অদক্ষ জনসংখ্যা একটি দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, গতকাল 11 জুলাই ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল, তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনামু ইহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই সময় উপস্থিত ছিলেন। এবছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে মোট 79,246 জন শিক্ষার্থী। এর মধ্যে 32,965 জন পেয়েছে ট্যালেন্ট পুলে এবং 46,281 জন পেয়েছে সাধারণ বৃত্তি। শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারছে। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 94 বছর। বিএনপির মিডিয়া সেল জানায়, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজে জানাজা আজ বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় জানায়, জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে তাকে সমাহিত করা হবে। এদিকে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা এবং সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের অবদান জাতির চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মাহমুদ আসাদুজ্জামান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাহরাইন, কুয়েত, জর্ডান এবং কাতারের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে বলে জানা গেছে। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজের হামলা অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে এই হামলা চালানো হল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাসহ অন্তত 140টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর, আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের কানসাসে বিশ্বকাপের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে। এর আগে গতরাতে মিয়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে দেয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী আবহাওয়ার প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ। গ্রন্থনা উপস্থাপনা কিশোর বাড়ই।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুভ বিকেল, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আর ভালো থাকারই কথা, কারণ বাংলাদেশে এই মুহূর্তে তো দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে আর্জেন্টাইন সমর্থক আর একটা হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে। যেহেতু আর্জেন্টিনা জিতে গেছে, সুতরাং আপনাদের বা আমাদের আনন্দ অনেক বেশি। আর সবকিছু মিলে আজকে ফুটবল ফ্লাশ আয়োজনে নিশ্চয়ই আপনার সাথে নানান তথ্য আমরা জেনে নেব। আর আজকে আমরা দুটো ম্যাচ ইতোমধ্যে দেখে ফেলেছি, একটা হচ্ছে নরওয়ে এবং ইংল্যান্ড এবং আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড। দুটো ম্যাচে যেটা হয়েছে, ইংল্যান্ডে জয়ী হয়েছে এবং এপাশে আর্জেন্টিনার জয় আমরা দেখেছি। তো আমাদের সাথে আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সৈয়দ শাহবাজ দুর্লভ, সাবেক জাতীয় ফুটবলার, অনূর্ধ্ব-15 ফুটবল দল। কেমন আছেন আপনি?
3: ভালো আছি।
2: আজকের এই যে মানে বাংলাদেশ একটা টানটান উত্তেজনার মুহূর্তে বিশ্বকাপ ফুটবল নিয়ে, আসলে আমার যেটা মনে হয় যে সেই দেশে যতটা উত্তেজনা না আছে, বাংলাদেশে তার থেকে বেশি। আপনার কাছে কি মনে হয়?
3: বিষয়গুলো আপনি কিছুটা সত্য বললেও মিথ্যা হয় নাকি? আর বাংলাদেশে ফুটবল নিয়ে আসলে সবসময় একটা পাগলামি কাজ করে,
2: এটা উত্তেজনা এবং আমাদের ভালোবাসা।
3: এবং যদিও ব্রাজিল বাদ হয়ে গেছে, আমারও কিছুটা খারাপ লেগেছে,
2: আচ্ছা,
3: কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়েই আমাদের এত উন্মাদনা
2: একদম।
3: আর এখন তো বাংলাদেশে দুইটা সমর্থক দল রয়েছে, যেমন আর্জেন্টিনা রয়েছে এক সাইডে এবং আরেক সাইডে রয়েছে আপনার এন্টি আর্জেন্টিনা।
2: একদম,
3: যে আর্জেন্টিনা ভালো খেললো আমাদের বলতে হবে যে আসলে এরা ভালো খেলে না।
2: আচ্ছা, এটা একটা বিষয় ভালো বলেছেন। তো আমরা যদি আজকে যে দুটো ম্যাচ হয়ে গেল সেই দুটো ম্যাচের কথা যদি একটু আপনার কাছে জানতে চাই, যে নরওয়ে এবং ইংল্যান্ডের খেলাটা প্রথমে ছিল, সেই খেলাতে আসলে আপনি কোন দিক থেকে মনে হচ্ছে যে ইংল্যান্ড এগিয়ে গেছে? নরওয়েও অনেক ভালো খেলেছে, কিন্তু সেক্ষেত্রে আপনি নরওয়েকে কোন কোন দিকগুলোকে আরো বেশি ভালোভাবে দেখা উচিত ছিল বলে মনে হয়?
3: দেখুন, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যে টিমগুলো এগিয়েছে আপনার, এখানে কোন দলকে আপনি ছোট করে দেখতে পারবেন
2: একদমই না,
3: প্রতিটা দলই খুবই সুন্দর খেলেছে এবং গঠনশীল খেলেছে। নরওয়ে শুরু থেকেই সাহসী ফুটবল খেলেছে এবং প্রথম গোল করে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছে
2: একদম।
3: ইংল্যান্ড, সব থেকে বড় বিষয় হচ্ছে সর্বশেষ পর্যন্ত ইংল্যান্ড কিন্তু ধৈর্য হারায়নি, যেটা সব থেকে বেশি প্রয়োজন খেলায়, যে ধৈর্য,
2: মানে প্রথম থেকে যতক্ষণ পর্যন্ত খেলা চলবে নিজের স্ট্যামিনা ধরে রাখা, মনোবল ধরে রাখা, এটা বেশি গুরুত্বপূর্ণ।
3: আত্মবিশ্বাস খেলার সবথেকে বড় অস্ত্র।
2: আচ্ছা,
3: আপনার খেলার অনেক প্র্যাকটিস থাকবে, কোচের প্র্যাকটিস থাকবে, খেলার শৃঙ্খলা যেমন প্রয়োজনীয়, এর সাথে সাথে আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস আপনাকে ধরে রাখতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে,
2: একদম,
3: যেটা পরিচয় ইংল্যান্ড দিয়েছে একেবারে শেষ পর্যন্ত,
2: একদম। যেমন আমরা যদি একটু ইংল্যান্ডের বিষয়টা একটু খেয়াল করি, যে পাসের সংখ্যা যদি খেয়াল করি দুই দলের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, এটা হচ্ছে 606 এবং 537, খুব বেশি যে হাড্ডাহাড্ডি ম্যাচ, এবং ফাউলের সংখ্যা 8-10, এক্ষেত্রে হলুদ কার্ডের সংখ্যা 1-0 দেখা যাচ্ছে। আর সেক্ষেত্রে আসলে অতিরিক্ত সময়ে গিয়ে তারপর ফলাফল এসছে, এই বিষয়টাকে
3: অতিরিক্ত সময়ে ফলাফল আসছে, এটা কিন্তু শুধু গতকালকের খেলায় হয়েছে বিষয়টা এমনটা না। বিষয় হচ্ছে যে আপনার, আপনি যদি এবারের খেলাগুলো দেখেন এবং বড় টিমগুলোর খেলা দেখেন, সবাই কেমন যেন এমন একটা খেলা চলছে এবারে যে ধাক্কা না দিলে ধাক্কা দিব না।
2: আচ্ছা, হ্যাঁ, বিষয়টা এরকম,
3: হ্যাঁ, এই যে আমাকে একটা ধাক্কা দিচ্ছে, তারপরে আমি একটা ধাক্কা,
2: মানে শোধ করার প্রবণতা,
3: শোধ করার যে প্রবণতা এখান থেকে,
2: হ্যাঁ, এখান থেকে আসলে আমরা,
3: এখান থেকে যে সবার বের হয়ে আসতে হবে তেমনটা
4: আসলে ধারণা করাও ভুল হবে, কারণ খেলার আসলে মানে অনেক সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। যেমন আমরা ছোটবেলায় যেভাবে খেলা দেখেছি বা দেখে বড় হয়েছি, বা যেগুলো আমাদেরকে মূলত আকর্ষিত করতো খেলা, যে আমাকেও ফুটবল খেলতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনি এখন যে খুব বেশি চোখে বাঁধে তা না। আপনি যেমন প্রিমিয়ার লীগের খেলাগুলো দেখলে আপনার যেমন খেলাগুলো আপনি পান, আপনি ফিফায় কিন্তু
2: সেই খেলাগুলো এখানে
4: পাওয়া যায় না। কারণ কি, এখানে মনে করেন জাতীয় টিমের সব প্লেয়ারই যে মনে করেন যে সব মানে ফার্স্ট ক্লাস প্লেয়ার এমনটা না, আবার কাউকে আপনি ছোট করেও দেখতে পারবেন না, কারণ এত বড় বড় দেশের টিমের প্লেয়ারগুলো সব প্রত্যেকই বড় প্লেয়ার। ধরেন আপনি কালকে গতকালকের খেলা, আজকের খেলা যদি আপনি চিন্তা করেন যে ইংল্যান্ড জিতে গেছে, ইংল্যান্ড জিতে গেছে এটা অবশ্যই তারা এটা অর্জন করেছে, কিন্তু দুজনের খেলায় কিন্তু আপনি কাউকে ছোট করে দেখতে পারতেছেন,
2: ভারসাম্য চমৎকার।
4: বা আপনি যদি বলেন যে না হালান্ড সব থেকে বড় প্লেয়ার এই মুহূর্তে, আপনি সেটাও বলতে
2: সেটা বলা সম্ভব না,
4: কারণ ফিনিশিং এর দিক থেকে মনে করেন হ্যারি কেনের খেলা একেবারে অদ্ভুত আমার কাছে। যদি আমার দিক থেকে আমি চিন্তা করি যে ধরেন আমাকে দুইটা প্লেয়ারের ভিতরে ই করতে হবে যে কে বেশি ভালো, আমার চোখে দুজনেই ভালো কিন্তু দুজনের খেলার প্যাটার্ন আলাদা
2: আলাদা।
4: আপনি হ্যারি কেনের খেলা যদি দেখেন, আপনি দেখবেন যে সে মাঝমাঠ থেকে ফিনিশিং দেওয়ার মতো ক্যাপাবিলিটি তার ভিতরে আছে, কিন্তু হ্যালান্ডকে আপনাকে একেবারে বক্সের ভিতরে সে কিন্তু দুর্দান্ত। এবং সব থেকে বড় একটা প্লেয়ারের যে বিষয়টা থাকে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি ব্রাজিলের খেলাটা নিশ্চয়ই দেখেছিলেন নরওয়ের সাথে, দেখবেন ব্রাজিল কিন্তু বেসিক্যালি বডি চার্জিং এও পারে নাই, হেডিং এ পারতেছে না, চেস করতে পারতেছে না বল।
2: এক্ষেত্রে কি হাইট একটা ফ্যাক্ট কাজ করে কিনা?
4: শুনেন, হাইট অবশ্যই একটা ফ্যাক্ট, কারণ কি আপনি আমাদের প্রত্যেকের একটা সক্ষমতা আছে, জেনারেল সক্ষমতা। এখন আপনি যদি চিন্তা, যেমন এমবাপ্পের খেলা আমরা দেখি, এমবাপ্পের মতো এত দ্রুত গতিতে আপনি এমবাপ্পের খেলা দেখলে আপনার মনে হবে যে আমি 10 বছর আগের ক্রিস্টিয়ানো রোনালদোকে
2: দেখে খেলা দেখছি, একদম
4: তাই না? সময়ের সাথে সাথে অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি প্লেয়াররা আসবে। আর যেটা বললাম যে আপনি যেটা বলছিলেন যে হাইটটা ফ্যাক্ট কিনা, অবশ্যই উচ্চতা ফ্যাক্ট। কারণ কি, ধরেন কর্নার কিক কিন্তু একটা 50-50 সম্ভাবনা থাকে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তা এই মুহূর্তে আপনি ডিবক্সের ভিতরে আপনার টিমকে নিয়ে ইন্টার করছেন, মানে ভিতরে ঢুকেছেন, আপনার মনে করেন আপনার প্লেয়ার সাবঅর্ডিনেট আপনাকে পাস করতেছে কর্নার কিক, এখন আপনার আশেপাশে 6টা প্লেয়ার তো আপনি সর্বনিম্ন পাচ্ছেন, এবং 6 জনের ভিতরে আপনি সব থেকে মনে করেন 6-7 ইঞ্চি পর্যন্ত তাদের থেকে আপনার হাইট বেশি, অবশ্যই সাধারণভাবে যদি যে আপনার লাফটাই সব থেকে
2: বেশি হবে এবং হেড দেওয়ার সেই সুযোগটাও কাজে লাগানো সম্ভব বেশি হবে,
4: যে জিনিসটা হ্যালান্ড সবসময় করেছে
2: একদম
4: এবং এখনো করছে, আগামীতে হয়তো এর পরবর্তী বিশ্বকাপে আরো দুর্দান্ত খেলা দিবে
2: একদম। আমরা অবশ্যই আরো তথ্য জানবো, কারণ গতকাল মানে আজকে সকালে এবং ভোর রাতে যে দুটো ম্যাচ হলো, দুর্দান্ত দুটো ম্যাচ আসলে উপহার আমরা পেয়েছি। আমরা এই মুহূর্তে আসলে বিশ্বকাপে তো বিচিত্র রকমের খবর থাকে, সেই বিচিত্র খবর যদি এই মুহূর্তে একটু জেনে আসি। রচনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উচ্চারণে রয়েছেন সামিয়া আক্তার।
1: যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের চরম নাটকীয়তা ও উত্তেজনায় ঠাসা ম্যাচে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর থ্রি লায়ন্সদের এই শেষ চারে তোলার সম্পূর্ণ কৃতিত্ব দলের রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামের। নরওয়ের এগিয়ে যাওয়ার পর একাই জোড়া গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ইংলিশ তারকা। ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে, তবে প্রথম ধাক্কাটি খায় ইংল্যান্ডই। ম্যাচের 36তম মিনিটে আন্দ্রেয়াস শিয়েলডেরাপের এক বুলেট গতির শট দূরের পোস্টে লেগে জালের ঠিকানা খুঁজে নিলে উল্লাসে মেতে ওঠে নরওয়ে। 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে যখন প্রথমার্ধের শেষ করার অপেক্ষায় ইংল্যান্ড, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন জুড বেলিংহাম। প্রথমার্ধের যোগ করার সময়ে ডিবক্সের ভেতর দারুণভাবে ঢুকে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে নিখুঁত শটে সমতা ফেরান তিনি। নির্ধারিত 90 মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও জাদুকরী ভূমিকা রাখেন বেলিংহাম। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে একটি আক্রমণের সূত্র ধরে নরওয়ের গোলরক্ষক প্রথম শটটি প্রতিহত করলেও ফিরতি বলে বাজ পাখির মতো ছো মেরে বল জালে জড়ান বেলিংহাম। আর এই গোলের উপর ভর করেই সেমিফাইনালের টিকিট কাটে টমাস টুখেলের দল। এই জোড়া গোলের সুবাদে টুর্নামেন্টে নিজের মোট গোল সংখ্যা 6-এ নিয়ে গেলেন বেলিংহাম। এর মাধ্যমে তিনি অধিনায়ক হ্যারি কেনের সাথে যৌথভাবে চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন। প্রথম সেমিফাইনালে আগামী 14 জুলাই দিবাগত রাত একটায় মুখোমুখি হবে ফ্রান্স স্পেন। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম স্নায়ুকীয় কোয়ার্টার ফাইনালের সাক্ষী হল বিশ্ব। নির্ধারিত 90 মিনিটে 1-1 সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে গড়ায় শেষ পর্যন্ত সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে 2026 ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের 10 মিনিটে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই অ্যাসিস্টের মাধ্যমে 1966 সালের পর বিশ্বকাপের সর্বোচ্চ 10টি অ্যাসিস্টের রেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণের পর 67 মিনিটে রিকার্দো রড্রিগেসের পাশ থেকে দারুণ ফিনিশে সমতায় ফেরান ড্যান এন্দোয়ে। ম্যাচের মোড় ঘুরে যায় 72 মিনিটে ডি বক্সের ভেতর পেনাল্টি আদায়ের উদ্দেশ্যে ডাইভ দেওয়ায় ভিএআর পর্যালোচনার পর সুইস স্ট্রাইকার ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ফলে বাকি সময় 10 জন নিয়েই লড়তে হয় সুইজারল্যান্ডকে। তবে সংখ্যায় একজন কম নিয়েও দারুণ রক্ষণ সামলে ম্যাচকে অতিরিক্ত সময় নিয়ে যেতে সক্ষম হয় তারা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শেষ পর্যন্ত ভেঙে পড়ে সুইসদের প্রতিরোধ। 112 মিনিটে লিওনেল মেসির আক্রমণ সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল ফিরিয়ে দিলেও ফিরতি বল পেয়ে যান হুলিয়ান আলভারেস। বক্সের বাঁ দিক থেকে জায়গা তৈরি করে নেয়ার পর দারুণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালের ওপরের কোনায়। তার সেই অসাধারণ গোলে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইন সমর্থকেরা। এরপর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ ব্যবধান আরও বাড়িয়ে দেন। তার গোলেই 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে আর্জেন্টিনা। আটলান্টায় আগামী বুধবার 15 জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
2: আমরা এতক্ষণ ফুটবলের যে বিচিত্র খবর, বিশ্বকাপের বিচিত্র খবর, সেটি শুনে নিলাম। এখানে এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের যে ম্যাচটা আমরা দেখলাম 7টায় আজকে সকালে, পরপর গোল 10 মিনিটে আর্জেন্টিনার প্রথম গোল, তারপর 112 মিনিটে, এরপর 121 মিনিটে যে অর্থাৎ অতিরিক্ত সময় গড়িয়েছে। প্রথম দিকে তো 1-1 সমতা থাকলো সুইজারল্যান্ডের সাথে। এই যে একটা বিষয়, যদি আপনি এই ম্যাচটাকে একটু বিশ্লেষণ করেন যে কেমন ধরনের শর্ট ছিল, পারফরমেন্স কেমন ছিল, দুই দলে যদি একটু ডিফার করা যায়।
4: দেখুন, বিশ্লেষণ করার মতো আসলে জ্ঞান আমার ভিতরে আছে কিনা আমি জানি না, তারপরও যতটুকু খেলা দেখেছি বুঝেছি। দেখুন, দুই দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং দুজনেই সেমিফাইনাল খেলার মতো যোগ্যতা রাখে, এতে কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনার বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন বাজারে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে মেসি না খেললে কি হবে। মজার বিষয় হচ্ছে মেসি কিন্তু গোল করেনি।
2: এটা একটা মজার বিষয় যে আজকে যে তিনটা গোল হয়েছে তিনটার কোনোটাই মেসি শুধু অ্যাসিস্ট করেছেন, কিন্তু তিনি নিজে কোনো গোল দেননি। অর্থাৎ না থাকলেও বা মেসিকে ছাড়াও যে আসলে আর্জেন্টিনা অনেকটাই অনেক কিছু, এটা কিন্তু আজকে প্রমাণ।
4: এটা আজকেই প্রমাণিত হয়েছে বিষয়টা তা না, এটা প্রমাণ পেয়েছে আমার মনে হচ্ছে যে আপনি পর্তুগালের খেলা দেখেছি আমরা,
2: একদম
4: পর্তুগালের প্রথম খেলা দেখেই আমরা কিন্তু আসলে এটাই ধারণা করতে পারি যে আসলে একটা সুপার ডুপার প্লেয়ার দিয়ে এই যে টিম চলবে বিষয়টা
2: এটা কখনোই না।
4: কারণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আসলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা অন্য মাপের প্লেয়ার,
2: ঠিক যে কিন্তু তার সাথে সহযোগিতা ঠিক সেরকম,
4: কিন্তু ফুটবল তো বেসিক্যালি টিম গেম, এখানে 11 জনের খেলতে হবে,
2: একদম।
4: আপনি লাস্ট আর্জেন্টিনার লাস্ট যে গেমটা হলো মার্টিনেজ, লাস্ট যে গোলটা হলো, শেষ যে গোলটা হয়েছে মিশরের সাথে, আপনি দেখেন মার্টিনেজ কোথায়।
2: হ্যাঁ, সেখান থেকে
4: মার্টিনেজ মাঝ মাঠ পার করে গেছে, তাহলে আপনার কিপার কি কেউ আছে পেছনে? পেছনে পুরোপুরি মাঠ ফাঁকা,
2: মাঠ ফাঁকা,
4: যে ইনকেস যদি একটা কাউন্টার অ্যাটাক হয় তাহলে শিওর গোল। এবং ওই দিনকার আমরা একটা মজার জিনিস দেখেছি যে মিশর কত সুন্দর, মানে অদ্ভুত লেগেছে আমার কাছে যে এত সুন্দর কাউন্টার করে তারা যে গোল দিল। এবং আর্জেন্টিনার মতো টিম, দেখুন পৃথিবীতে অনেক বড় বড় টিম এখন এক্সিস্ট করতেছে, আপনি স্পেনকে ছোট করতে পারতেছেন না, ফ্রান্সকে দেখতে পারতেছেন না ছোট করে, আপনি ইংল্যান্ডকে আপনার অবশ্যই ভালো টিম বলতে হচ্ছে, নরওয়েকে অবশ্যই ভালো প্লেয়ারদের দিয়ে সেট করা রয়েছে। বিষয় হচ্ছে যে যত বড় প্লেয়ারই হোক, যত বড় টিমই হোক না কেন, দিন শেষে দুইটা নামের কাছে কিন্তু সবাই একটু কনফিডেন্স লো হয়ে যায় যে কি হচ্ছে, আমার খেলা কার সাথে, আমার খেলা আর্জেন্টিনার সাথে, আমার খেলা কার সাথে, আমার খেলা ব্রাজিলের সাথে। এটা কিন্তু একটা ফ্যাক্ট করে,
2: এটা একটা সাইকোলজিক্যাল
4: মনস্তাত্ত্বিক একটা বিষয়। তা এইখান থেকে যদি আপনি চিন্তা করে দেখেন যে গতকালের খেলা, এই যে আজকে সকালের খেলা, দুঃখিত আজকে সকালের খেলায় মেসি কি গোল করেছে, মেসি গোল করেনি, এখন আপনি কি বলবেন?
2: বলার তো আসলে সব
4: বিষয় হয়েছে যে একটা টিমে প্রত্যেকটা প্লেয়ারই ভালো প্লেয়ার,
2: একদম
4: যে যার জায়গা থেকে 90 মিনিট হোক, 130 মিনিট হোক, যে অতিরিক্ত সময় এগে 130 মিনিট হোক, প্রত্যেকে চিন্তা করে আমি আমার বেস্ট পারফরমেন্স দিব।
2: ঠিক।
4: এবং আজকে খেলা দেখে খুবই মজা লাগছে আমার কাছে। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে এই যে আজকের খেলাটায় আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনার যারা সমর্থক এদের কিন্তু একটা ধারণা ছিল যে লাস্ট গেমটা মিশরের সাথে জেতার পর যে আর কাপ না নিলেও হবে। এটার কারণ কি ছিল? এটার কারণ হচ্ছে যে ব্রাজিল তো আগে বের হয়ে গেছে, বাংলাদেশে আমরা প্রথমে যে কথাটাই ছিলাম যে বাংলাদেশে তো বেসিক্যালি দুইটা দল, আর্জেন্টিনা এবং ব্রাজিল। কিছু সমর্থক আছে পর্তুগালে যারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করে, কিছু ফ্রান্সের আছে যারা এমবাপ্পেকে, কিন্তু বেসিক্যালি আপনি দুইটা ফ্ল্যাগই বাংলাদেশে সব জায়গায় দেখবেন বড় বড় করে পাতানো আছে, আর্জেন্টিনা না হয় ব্রাজিল।
2: একদম।
4: তা ব্রাজিল যেহেতু যেদিন বাড়ি চলে গেল হেরে, যেটা খেলায় হার জিত আছে এটা কোনো বিষয় না, তা ব্রাজিল যাওয়ার পরে কিন্তু এদের টেনশন ছিল যে না আমাদের মিশরের সাথে জিততে হবে, মিশরের সাথে জিতে মিশরের পরে জেতার পরে মনে করেন আর্জেন্টাইন ফলোয়ারদের একটা বিষয় হচ্ছে এবার কাপ না নিলেও হবে, যেমন ধরেন প্রত্যেকের একটা পার্সোনাল ফেভারিট টিম আছে, যেমন আমি ব্রাজিল সমর্থক বা আপনি যে কোনো একটা দলের সমর্থক বা আমাদের সাথে যে আছে সে একটা দলের সমর্থক, এটা
2: পছন্দ এক এক রকম হতে পারে,
4: কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকের একটা চাওয়া থাকে যে আমার দলটা এইভাবে পারফর্ম করবে। যেমন আমি খুব কষ্ট পাইছি, কি কষ্ট পাইছি যে ব্রাজিলের এত ভালো কোচ, এত ভালো টিম, তারপর ব্রাজিল কোন রেজাল্ট করতে কেন পারতেছে না? আমার কাছে মনে হয়েছে ব্রাজিলের খেলায় কোনো ছন্দ নাই, এরা প্রত্যেকে ভালো খেলতেছে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভালো খেলতেছে,
2: কিন্তু টিমগত
4: সার্বজনীন যে খেলাটা, সার্বজনীন খেলাটা আর্জেন্টিনা দেখাই দিছে, যে ফুটবল খেলাটা কোন একক খেলা নয়, ফুটবল একটা টিম গেম। এটা আপনি আর্জেন্টিনার খেলা দেখলে আপনি খুব ভালোভাবে ফিল পাবেন যে না মেসি যে একজন অভিজ্ঞ প্লেয়ার যে কেন দরকার টিমে,
2: সেটা প্রমাণ আবার
4: সেটা, এবং মেসি যে মেসি এটা সে প্রমাণ রেখেছে
2: প্রতি মুহূর্তেই। আরেকটা বিষয় যে আমাদের প্রত্যাশা ঠিক যেমনটা ছিল আর্জেন্টিনাকে নিয়ে যে অনেক বেশি ভালো খেলবে, সেই প্রত্যাশাটা কিন্তু প্রত্যাশা অনুযায়ী আজকের খেলাটা হয়নি, এটাও বলতে হবে। কারণ যেখানে 23টা শট হচ্ছে আর্জেন্টিনার পক্ষ থেকে ছিল আর 13টা ছিল হচ্ছে আপনার সুইজারল্যান্ডের পক্ষ থেকে, শট অনেক বেশি, কিন্তু ফলাফল দেখা গেছে যে তারপর পাসের দিক দিয়ে বলেন আপনি, ভুল পাসের সংখ্যাও অনেক বেশি ছিল, ফাউলের সংখ্যা 14-18, মানে খুব বেশি দূরত্বে নেই। আবার আরেকটা যদি আমরা ধরি যে 10 জন প্লেয়ার নিয়ে খেলতে হলো একটা সময় গিয়ে সুইজারল্যান্ডকে, সেই 10 জন প্লেয়ার নিয়ে খেলেও কিন্তু আর্জেন্টিনাকে ভালো রকমের
4: চাপে
2: রেখেছে। এবং বিষয়টাকে কিভাবে,
4: বিষয়টা হচ্ছে যে দেখেন যে আপনার সুইজারল্যান্ড হেরে গেছে, এরা যে হেরে গেল, সব থেকে মজার বিষয় হচ্ছে যে এদের হেরে যাওয়াটা ফ্যাক্ট করতেছে না কখন এসে, ফ্যাক্ট করতেছে না তখন এসে যখন আপনি দেখছেন যে 10 জন প্লেয়ার নিয়ে 11 জনের বিপক্ষে যে খেলাটা তারা দিল, যে আপনি কিন্তু অতিরিক্ত সময়ে যে আপনি গোল করতেছেন, তার মানে একটা দুর্দান্ত খেলার সাক্ষী হয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই। সুইজারল্যান্ড টিম আপনি যেমন বলতেছেন যে পাসের দিক থেকে যদি আপনি দেখেন যে দুজনে কিন্তু
2: কাছাকাছি
4: কাছাকাছি
2: 84-88,
4: হ্যাঁ। আর আপনি যে জিনিসটা বলতেছিলেন যে আমাদের কিন্তু একটা চাওয়া থাকেই যে আমার বিষয় হচ্ছে যে পছন্দ অপছন্দ টিম আমাদের তো মনে করেন সাইকোলজিক্যালি ছোটবেলা থেকে, কারণ আমাদের বাবা চাচাদেরকে আমরা দেখে আসছি যে হয় আর্জেন্টিনা করতেছে না হলে ব্রাজিল করতেছে, এই কারণে ধরেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে একটা সেট করা আছে যে আর্জেন্টিনা অবশ্যই ভালো খেলবে, ব্রাজিল অবশ্যই ভালো খেলবে, কিন্তু পৃথিবী কিন্তু এখন আর ওই একক খেলার ভিতরে নেই যে আপনি আপনি মাঝমাঠের থেকে ছয় জনকে ডস করে যে গোল করবেন, এখন সে খেলা নেই, এখন ফাস্ট ফুটবল চলতেছে পৃথিবীতে।
2: এবং কালকের আজকে সকালের যে ফুটবল এটা নিয়ে যে লেখালেখিগুলো দেখলাম তাতে মনে বলা হয়েছে যে গতির খেলা, ফুটবলকে বলা হয় গতির খেলা,
4: গতির,
2: কিন্তু সেই গতিটা আজকে ছিল না আর্জেন্টিনার ভিতরে। এরকম বলা হচ্ছে যে আরো বেশি গতিময়তা দরকার ছিল আর্জেন্টিনার, ছন্দ আরো বেশি হতে পারত, এটা সমালোচনায় চলে আসছে।
4: ছন্দ সময়ের সাথে সাথে আসবে বলে আমি ধারণা করি, এবং ছন্দ যে পতন হয়েছে সেটাও আমি বলবো না, অনেকের এটা ধারণা হতে পারে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে হলে আমি বলবো একটা মজার একটা ঘটনা বলি, যে আমাদের সাথে মেক্সিকোর খেলা হচ্ছে সাউথ আফ্রিকায়, মেক্সিকোর সাথে খেলা হচ্ছে, প্রথম 15 মিনিটের কথা বলি, প্রথম 15 মিনিটে আমরা 3টা গোল খেয়েছি, 3টা।
2: এটা আপনার জীবনের,
4: আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এরপরে আমি আপনার উত্তরে আসব, যে প্রথম যে 3টা গোল খেলাম, প্রথম ফার্স্ট যে গোলটা খাইলাম, আমি ফার্স্ট গোল, আমি তখন মেইন ডিফেন্সে রয়েছি, আমার পেছনে আমি জাস্ট আমার আমি চার্জিং ডিফেন্সে, আমার মেইন ডিফেন্সকে আমি ঘুরে বলতেছি কি যে মামা শটটা কি দিল, আর আমার মেইন ডিফেন্স আমাকে বলছে মামা গোল হয়ে গেছে, এটা আমাদের ফার্স্ট গোল। বিষয়টা হচ্ছে এমন ছিল যে ওই খেলা আমরা কখনোই দেখি নাই,
2: আচ্ছা,
4: কারণ ওই খেলা ধরেন আমরা যখন বিকেএসপিতে থাকছি, আমরা বিকেএসপিতে দেখছি, টিভিতে দেখছি,
2: কিন্তু সরাসরি মাঠে
4: লাইভ এইভাবে এই খেলা দেখার সৌভাগ্য আমাদের তো কখনো হয় নাই। তা ওই সেকেন্ডের ভেতরে যখন একটা প্লেয়ার আমাকে ড্রিপ করে বেরোয় যাচ্ছে, আমার কাছে বিষয়টা স্বপ্নের মতো যে হাউ ক্যান ইট পসিবল, এটা কিভাবে সম্ভব হলো। তা সেইখান থেকে যদি আমি বলি যে আসলে প্রত্যেকটা টিম, আপনি গোল বলের খেলায় কখনো মাঠে কাউকে ছোট বা বড় করে দেখতে পারবেন না, তাহলে আমার বলতে হয় যে কেভ ভার্দে তো তাহলে 12টা গোল খাওয়ার কথা ছিল,
2: কিন্তু সেখানে দুর্দান্ত,
4: কিন্তু কেভ ভার্দে কি 12টা গোল খেয়েছে? ওরা সমতায় চলে আসছে, ওরা ফাইট দিছে
2: একদম।
4: সো আপনি গোল বলের খেলায় আপনি বলতে পারবেন না যে এই টিমটার তো আরো ভালো খেলার
2: কথা ছিল,
4: কথা প্রত্যেকেরই ভালো খেলার থাকে, কিন্তু সময়ের সাথে সিচুয়েশন বুঝে আপনার বের হয়ে আসতে হয়। এবং দেখেন এই যাদের সাথে খেলা হচ্ছে, প্রত্যেকটা দেশের এভারেজ প্লেয়ার এখন প্রিমিয়ার লিগ খেলতেছে, এবং প্রতিটা জাতীয় টিমে দেখা যাচ্ছে 3-4 জন স্টার রয়েছে, আইকন প্লেয়ার রয়েছে, কিন্তু এরা কিন্তু আইকন প্লেয়ারের সাথে খেলতেছে, কিন্তু যখন এরা জাতীয় টিমে খেলতেছে সবাইকে তো আইকন হিসেবে পাচ্ছে না, সব আইকন প্লেয়ার তারা পাচ্ছে না, এদের সবাইকে নিয়ে খেলতে হচ্ছে। আর্জেন্টিনার খেলার সব থেকে ভালো বিষয়টা আমি এইটাই বলবো যে মেসি সবাইকে এক করে রাখছে,
2: মানে বৃত্তের কেন্দ্র,
4: সে কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু সে সবাইকে এক করে রাখছে, যার কারণে আমরা ধারণা অবশ্যই আমরা করব, আমাদের আশা থাকবে যে আমার পছন্দের টিমটা সব থেকে ভালো খেলবে, কিন্তু আপনি এটাও মেনে নেবেন খেলা শেষে যে আমার টিমটা হেরে গেছে, কিন্তু আমার টিমটা তার জায়গা থেকে সব থেকে ভালো খেলা
2: দিয়েছে। আমরা যদি একটু বিশ্বকাপ, যে আর্জেন্টিনার বিশ্বকাপ যে সেমিফাইনালে যে রেকর্ড, পুরনো রেকর্ড যদি আমরা দেখি, তাহলে মোট সেমিফাইনাল খেলেছে 7 বার, জয় 5টি এবং হার 2টি। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সেমিফাইনাল তাদের জয়ের পরিসংখ্যান অনেক বেশি ভালো। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পেয়েছে, আর ওপাশে ফ্রান্স স্পেনের খেলায়। তো আপনি যদি এই দুইটাকে আলাদা করে, আপনি ফাইনালে কাকে,
4: এবারেও যারা যে 4টা টিম সেমিফাইনাল খেলেছে,
2: পুরনো বিশ্বকাপ জয়ী,
4: এরা সবাই পুরনো বিশ্বকাপ জয়ী, এদের প্রত্যেকেরই এই প্রেশার নেওয়ার এক্সপিরিয়েন্স আছে,
2: রাইট?
4: এমন না যে ধরেন একটা টিম এই প্রথমই সেমিফাইনাল খেলতেছে, কারণ অভিজ্ঞতা একটা বড় বিষয়
2: একদম।
4: তা এদের প্রত্যেকেরই ফাইনাল খেলার এবং সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা আছে, এবং প্রত্যেকে আমি বলবো যে ধরেন যদি এদের 4 জনের, আপনার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা কাপ নিবে, আমার কাছে মনে হচ্ছে স্পেন কাপ নিবে, একজনের কাছে মনে হচ্ছে ফ্রান্স কাপ নিবে, এই 4টা টিমের কেউ যদি কাপ নেয়, আপনি কাউকেই বলতে পারবেন না যে ওই টিমটা ভালো ছিল কিন্তু ব্যাড লাক ফেভার করছে, এখানে লাক ফেভার করার কিছু নাই
2: একদম। তাই সাথে সাথে যদি আপনি যেহেতু একজন সাবেক ফুটবলার, আপনার দৃষ্টিতে এই মুহূর্তে কাকে এগিয়ে রাখছেন ফাইনালে, আমরা কোন কোন দলকে পেতে পারি বলে আপনার মনে হয়
4: ফাইনালে? তো আমি আসলে শোনেন, কিছু জায়গায় কিন্তু সে নিউট্রাল ভূমিকা আপনি পালন করতে পারছেন না, আপনার বায়াসড হয়ে যেতে হচ্ছে। তো সেইখান থেকে যদি চিন্তা করে আমি আমার জায়গা থেকে বলি, তাহলে আমি তো অবশ্যই চাবো আর্জেন্টিনা ফাইনালে আসুক, এবং এর সাথে ফ্রান্সকে আমি চাবো না, কারণ ফ্রান্স আসলে বেশি ভালো খেলতেছে।
2: আচ্ছা আচ্ছা,
4: তা সেখানে ইংল্যান্ড যদি ফাইনাল খেলে, ফ্রান্সের সাথে আমরা এর আগের বার
2: স্পেনের খেলায় দুজনকে যে কোনো একটাকে তুলতে হবে আপনাকে, ফ্রান্স এবং স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।
4: এই জন্য তো বললাম ইংল্যান্ড খেলবে।
2: ও আচ্ছা, আপনি আর্জেন্টিনাকে বাদ দিয়ে দিতে চাইছেন। আচ্ছা, যেহেতু ব্রাজিলের সমর্থক সুতরাং আপনার কাছ থেকে এটা বিষয়টা ঠিক আছে, কিন্তু আমরা চাই যে আসলে খেলা যেদিকে যাক না কেন আমরা সমর্থন একটা দলকে করতেই পারি, সেটি নিয়ে যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেটা অবশ্যই আমাদের সমর্থক হিসেবে মাথায় রাখতে হবে। আপনি একেবারে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, যেতে যেতে আমাদের যারা আজকের শ্রোতা ছিলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ সামনে তিনটে চারটা ম্যাচ রয়েছে, একটা হচ্ছে দুইটা সেমিফাইনাল, একটা তৃতীয় স্থান নির্ধারণী আর একটা ফাইনাল, সুতরাং এই খেলাগুলো নিয়ে আপনি সব শেষে যেতে যেতে
4: খেলাগুলো নিয়ে আমি শ্রোতাদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে আমরা কেউ অতি উৎসাহী হব না, কারণ অতি উৎসাহী হয়ে আমরা বিভিন্ন দিন পত্রিকা অনেক আসলে দুর্ঘটনা দেখেছি, অনেকে আসলে আবেগের বশীভূত হয়ে অনেক কাজ করেছে। আমাদের যারা যারা শুনছে আমি তাদেরকেও রিকোয়েস্ট করব, তাদের কাছেই একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজেরা অতি উৎসাহী হবেন না, খেলা চলতেছে, খেলা আমরা উপভোগ করব। এবং যারা আমাদেরকে শুনছে না, আমরা যারা শুনছে তাদেরকে রিকোয়েস্ট করবো যারা শুনছে না তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার যে আমরা কেউ যেন অতি উৎসাহী হয়ে
2: খেলাটাকে যেন উপভোগ
4: আমরা যেন উপভোগ করি। মূলত শুনেন, এটা তো আসলে বিনোদনের জন্য তৈরি, এছাড়া তো কিছু না, আমরা বিনোদনটা বিনোদনের পর্যায়ে রেখে এগোবো।
2: একদম তাই, অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা খেলা ঠিক একইভাবে আমাদের অতিথির মতোই একই সুরে সুর মেলাবো যে খেলাটাকে উপভোগ করব, এই উপভোগের জায়গা থেকে আমরা আনন্দ করব, সবকিছু মিলিয়ে আমাদের সময়টা অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ফুটবল ফ্লাশ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামী আয়োজনে এসে আবারও কথা হবে, ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত শুভ বিদায়।
1: এতক্ষণ শুনলেন বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফুটবল ফ্লাশ। প্রকৌশল সহযোগিতায় ছিলেন এলিজা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
5: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 537.63 মেগাহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান মঞ্জু সাথে। অনুষ্ঠানের প্রথম শিল্পী সাবিনা আক্তার রুনা, গানের কথা লিখেছেন মোহাম্মদ আজিজুর রহমান আজিজ।

এবারে গানের শিল্পী সুবীর নন্দী, গানের কথা লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমার কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, চমৎকার গানটি।

শুনছেন আধুনিকানের অনুষ্ঠান মঞ্জুষা। অনুষ্ঠানে এবারে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গানের গীতিকার আবহেনা মুস্তফা কামাল।

সব শেষে সাদা কাগজটার মূল্য কত, এটি আমরা এখন বের করব গানে গানে আর সুরে সুরে। শিল্পী আবিদা সুলতানা, গানে কথা লিখেছেন মোহাম্মদ আশরাফ হোসেন।

এ গানটির সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান মঞ্জুষা বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আমরা ট্রাফিক আইন মেনে চলব এবং অবশ্যই রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রিত রাখব। আমরা যে পরিবহনে ভ্রমণ করি না কেন, অতিরিক্ত যাত্রী হয়ে কোনো পরিবহনেই ভ্রমণ করব না। রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে প্রথমে ডানে, পরে বামে, পরে আবারও ডানে দেখে নিরাপদ যখন মনে করব তখনই রাস্তা পার হব। রাস্তা পার হতে গেলে ফুটপাথ বা জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, আন্ডারপাস ওভারব্রিজ যেখানে থাকবে সেখানে সেগুলো ব্যবহার করতে হবে, আর হাঁটতে গেলে অবশ্যই ফুটপাথ ব্যবহার করা উচিত। আমাদের জীবনের নিরাপত্তা আমাদের সতর্কতার উপর নির্ভর করছে, তাই আসুন আমরা সতর্ক থাকি, নিরাপত্তার বলয়ে নিজেদেরকে আবদ্ধ রাখি। আমরা ঘর থেকে যেভাবে নিরাপদে বের হয়েছি ঠিক তেমনি যেন ঘরে নিরাপদে ফিরতে পারি। আমরা চাই প্রত্যেকটি মানুষ থাকুক নিরাপদে। আপনার প্রিয়জন আপনার জন্য অপেক্ষা করছে, তাই আপনি যখনই রাস্তায় থাকুন না কেন, আপনার প্রিয়জনের কথা মনে রেখে অবশ্যই নিরাপদে রাস্তা চলাচল করবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। প্রিয় শ্রোতা, যেহেতু এখনো চলছে বর্ষা মৌসুম, তাই আমরা বেশি বেশি করে গাছ লাগাব, গাছের পরিচর্যা করব। গাছ আমাদের পরম বন্ধু, তাই আমরা অবশ্যই গাছের পরিচর্যা করব এবং সেই সাথে গাছ বেশি করে লাগাব। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: কমিটির সভাপতি দিলীপ রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছে। কমিটি 9 জুলাই 2026 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন: আমি আন্দালিব রহমান 115 ভোলা সদর ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জমির 1 পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1, মোহাম্মদ
1: বিহাজ্জাজ এ সময় উপস্থিত ছিলেন। এবছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে মোট 79,246 জন শিক্ষার্থী। এর মধ্যে 32,965 জন পেয়েছে ট্যালেন্ট পুল এবং 46,281 জন পেয়েছে সাধারণ বৃত্তি। শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারছে। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 94 বছর। বিএনপির মিডিয়া সেল জানায়, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজে জানাজা আজ বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় জানায়, জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে তাকে সমাহিত করা হবে। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্বকাপ ফুটবলের খবর। আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের কানসাসে বিশ্বকাপের চতুর্থ শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে। এর আগে গতরাতে মিয়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে দেয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
2: বিকেল 4টায় বাংলা সংবাদের পর আমরা ফিরে এলাম আমাদের আয়োজনে। শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই অঞ্জলি ছবির গান, তোমাকে দেখলেই একবার মরিতে পারি শতবার, শিল্পী মকসুদ।

শুনছিলেন কে অপরাধী ছবির গান রেজিয়া পারভীন এবং আগুনের কণ্ঠে। এবারে রয়েছে মগের মল্লিক ছবির গান ডলি শান্তনী এবং ইন্দ্রকিশোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবি গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে কেয়ামত থেকে কেয়ামত ছবির গান রয়েছে আপনাদের জন্য, শিল্পী রুনা লায়লা এবং আগুন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রসুল।

নাতির আসুল শুনলেন, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরই দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা থেকে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

আমরা অবশ্যই আমাদের কাজের দিকে লক্ষ্য রাখব, অর্থাৎ জীবনে সফলতা পেতে গেলে আমাদের কাজের অর্থাৎ আমাদের যে কর্মফল সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যে কাজ করতে যাই না কেন, সে কাজ যেন মনোযোগ সহকারে করতে পারি, আমাদের মনোযোগ যেন স্থির থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমাদের মনোযোগ স্থির থাকে তাহলে সাফল্য অবশ্যই আমাদের হাতছানি দিয়ে রাখবে। সাফল্যের দুয়ারে আমরা তখনই কড়া নাড়তে পারব যখন আমরা আমাদের কাজের প্রতি হব যত্নশীল। প্রত্যেকের জীবনেই আসুক সফলতা। সেই প্রত্যাশায় শ্রোতা বন্ধুরা আপনাদের এই মুহূর্তে নিয়ে যাচ্ছি ঢাকা বেতার কেন্দ্রে আমাদের পরবর্তী আয়োজন। ঢাকা বেতার কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamualaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Nausheen Farhan Noor. Prime Minister Tariq Rahman has directed all relevant agencies and the field-level administration to remain on maximum alert and work in close coordination to protect lives and the property affected by the widespread waterlogging caused by the heavy rainfall and ensure the prompt relief distribution and the healthcare service. The directive came during a virtual meeting from the Prime Minister's office with the Divisional Commissioners, Deputy Inspector General of Police, Deputy Commissioner, Superintendents of Police, Civil Surgeons, and other field-level officials from all eight divisions. During the meeting, officials briefed the Prime Ministers on the latest waterlogging situation in their respective areas, including the extent of damage, the conditions of the shelter center, rescue operation, relief distribution, and healthcare services. The Prime Minister said, protecting people's lives and the property must remain the administration's highest priority during the ongoing emergency and the threats that there was no room for negligency. Prime Minister Tariq Rahman has stressed the importance of adopting coordinated measures to protect the capital's environment and the water bodies and suggested timely implementations of the relevant project to this end. He laid the importance of meeting after reviewing the several presentations on the restoration of Dhaka's Dhanmondi and Gulshan lakes, ongoing cleanliness initiative and the installation of the sewage treatment plant in the residential and the commercial establishment. Prime Minister Tariq Rahman has held a meeting on two waste-to-energy projects to be implemented at Amin Bazar under Dhaka North City Corporation, DNCC, and the Matwal under Dhaka South City Corporation, DSCC. The meeting was held at the conference room of the Cabinet Divisions in the Secretariat today. The Prime Minister directed an inter-ministerial meeting to be held between the ministries of the local government, power and the environment to expedite the two projects. Tariq Rahman emphasized the importance of completing both projects within the stipulated time frame and ensuring the best possible use of the environmental friendly technologies. President Mohammad Shahabuddin has called on all concerned to transform the country's population into productive human resources by ensuring quality education, modern healthcare, skill development, employment, and the good governance. He made the call as a chief guest at a program marking the World Population Day at the Osmani Memorial Auditorium in the capital today. The president said, "A qualitative and a planned population is the main asset and the strength of a country." Finance and the Planning Minister Amir Khosrow Mohammad Chaudhry has said the government has taken various steps to fill up the country's revenue deficit and control inflation in the current economic situation. He said this while replying to a written question in the Jatiya Sangsad today. Earlier, the parliament resumed its sitting with the speaker, Major Retired Hafizuddin Ahmed B. Bikram, in the chair. In the next 24 to 48 hours, the water levels of the rivers may rise and exceed the danger level in some districts of the northeastern, northern and the southeastern regions of the country. Flood forecasting and the warning center said there is a risk of the short-term flooding in the low-lying areas near the river. Meanwhile, Border Guard Bangladesh BGP personnel have been deployed to 11 flood-affected districts in the country. In a statement issued today, the BGP said its personnel had been deployed in Bandarban, Cox's Bazar, Rangamati, Khagrachori, Chattogram, Feni, Silet, Hobigan, Sunamganj, Netrakona, and Zamalpur. The result of the Primary Scholarship Examination 2025 have been published today. The results were officially announced at a press conference organized in the International Mother Language Institute in the capital. A total of 79,246 students have been awarded scholarship in the primary scholarship examination, with 32,965 scrutiny talent pool scholarships and 46,281 receiving the general scholarship. Senior politician, former speaker of the Jatiya Sangsad, former acting president and member of the BNP National Standing Committee, Barrister Zamiruddin Sharkar, has passed away. Inna lillahi wa inna ilaihi rajiun. He was 94. BNP's media cell said Barrister Zamiruddin Sharkar breathed his last while undergoing treatment at a hospital in the capital this morning. The namaz janaza of the Barrister Zamiruddin Sharkar will be held at 5 p.m. today at the South Plaza of the Jatiya Sangsad Bhavan. He will be buried in the designated premises of the parliament. Meanwhile, Prime Minister Tariq Rahman has expressed profound shock and sorrow at the death of Barrister Zamiruddin Sharkar. Yorker. Iran claims attack on Bahrain, Kuwait, Jordan, and Qatar and UAE also report interception Iranian missiles and drone attack. The attack came after the U.S. announced a third round of strikes on Iran this week, accusing of attacking a Cyprus-flagged container ship in the Strait of Hormuz. Former Emir of the Qatar Sheikh Hamad bin Khalifa Al Thani has died at the age of 74. According to the Qatar state-run media, Sheikh Hamad ruled the country from 1995 until his voluntary abdications in June 2013. World Cup football. Argentina and England have advanced to the semi-finals. Defending champion Argentina defeated Switzerland by 3-1 in the fourth and the last quarter-final of the FIFA World Cup at Kansas today. Earlier in the third quarter-final, England beat Norway by 2-1 at Miami last night. Dhaka Meteorological Office says under the influence of the active monsoon, heavy-to-heavy rainfall is likely to occur at places over Rongpur, Rajshahi, Mimonsingh, Dhaka, Chattogram and Silla divisions during next 24 hours, commencing from 12 p.m. today. Meanwhile, forecast valid one tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Patna, Bogura, Tangail, Mimonsingh, Dhaka, Faridpur, Jessore, Kushtia, Kumila, Borishal, Potuakhali, Nuakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are otherwise cautionary signal number one. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Porchi, Nigar Sultana. অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হবে সরকার। তিনি আজ সচিবালয়ে ঢাকা সফররত আইএমএফ এর মিশন প্রধান ইভো ক্রাসনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, পুরনো ঋণ কর্মসূচি বাদ দিয়ে নতুন কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে আইএমএফ। এরই অংশ হিসেবে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে সংস্থাটির 12 সদস্যের প্রতিনিধি দল। দেশের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আগামী 20 জুলাই দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে বায়লা ফিউচার সামিট 2026। এতে দেশ বিদেশের 1,500 জনের বেশি অংশগ্রহণকারী, 500-এর বেশি সিএক্সও এবং 20 জনের বেশি বক্তা অংশ নেবেন। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের পোশাক খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পুঁজিবাজারে দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানিগুলোকে শিগগিরই তালিকাচ্যুত ডিলিস্টিং করার সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এ ধরনের কোম্পানিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় কার্যক্রমে ফেরার সুযোগ দেওয়া হতে পারে। সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের বক্তব্যের বরাত দিয়ে বন্ধ কোম্পানি ডিলিস্টিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন সংবাদ প্রকাশের পর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। সংস্থাটি জানায়, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিষয়টি পর্যালোচনা করছে এবং একটি যৌক্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া তৈরির উদ্যোগ নিয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 199টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত ছিল 37টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসএক্স 45 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,849 পয়েন্টে। ডিএসইতে আজ 1,670 কোটি 63 লাখ টাকা শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,428 কোটি 46 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, ইউরো বিক্রয় 142.66 টাকা, ক্রয় 140.09 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.61 টাকা, ক্রয় 164.55 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.19 টাকা, ক্রয় 32.53 টাকা, দিরহাম বিক্রয় 33.86 টাকা, ক্রয় 33.25 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.19 টাকা, ক্রয় 396.80 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.31 টাকা, ক্রয় 94.53 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.58 টাকা, ক্রয় 29.99 টাকা এবং থাইবাত বিক্রয় 3.74 টাকা, ক্রয় 3.66 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় তামান্না সিদ্দিকী।

0: সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী। বাংলাদেশের প্রকৃতি এই মুহূর্তে একটা বিরূপ অবস্থায় রয়েছে। বৃষ্টি হচ্ছে ঝুম এবং অনেক জায়গায় কিন্তু পানি জমে গেছে, বন্যা দেখা দিয়েছে। তবে ফুটবল প্রেমীদের মনের যে ঘর, সেখানে কিন্তু প্রকৃতি এখন খুবই উজ্জ্বল, উচ্ছল এবং আনন্দময়। কারণ আর্জেন্টিনা জয়লাভ করেছে, কোয়ার্টার ফাইনাল থেকে তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে, এবং আর্জেন্টিনা যারা ভক্ত রয়েছেন, আজকের দিন তাদের জন্য মহা আনন্দের দিন। অনেক কথা, অনেক সমালোচনা, অনেক তর্ক বিতর্ক, কিন্তু সেখান থেকে তাদের পারফরমেন্সই প্রমাণ করে দেয় কেন তারা বিশ্বসেরা, কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন এবং কেন তাদেরকে নিয়ে এত উন্মাদনা। সবকিছু নিয়ে আমরাও আজকে কথা বলবো বিশ্বকাপ দামামার আয়োজনে। এবং আজকের আয়োজনে কথা বলার জন্য আমাদের অতিথি হয়ে আছেন বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এবং ক্রীড়া বিশ্লেষক মোহাম্মদ শামসুল ইসলাম। শামসুল ভাই, স্বাগত জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।
0: আমরা আলোচনায় আসবো, তবে তার আগে দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকার এফএম 90 মেগাহার্জে, বাণিজ্যিক কার্যক্রমের মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জে এবং সেই সাথে এফএম 104 মেগাহার্জে। একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই আয়োজন শুনতে পারেন। এবং বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকেও এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে, এবং সেখানে এসে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, একই সাথে ফোন করেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, তারপরেও আরো একবার জানিয়ে রাখি 01553-84-1500। আসতে চাই কথায়, এবং শেষ ম্যাচটা দিয়ে শুরুটা করতে চাই, যেহেতু কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ এবং খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ। এক গোলে এগিয়ে থেকে এক একে সমতা, তারপরে এক্সট্রা টাইম, সেইখানে এসে গোল দেয়া এবং একটি না দুটো গোল দিয়ে 3-1 ব্যবধানে জয়, সেই খেলা থেকে যদি আসি।
1: হ্যাঁ, ধন্যবাদ তামান্না। তবে সেমিফাইনালের যে লাইন আপ সেটা আমরা পেয়ে গেছি। ফ্রান্স আর স্পেন তো আগেই পেয়েছিলাম মধ্যরাতে, রাত 3টায় মিয়ামিতে ইংল্যান্ড 2-1 নরওয়েকে পরাজিত করে ইংল্যান্ডকে পেয়েছে, এবং শেষ ম্যাচটায় ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে সবাই চাইছিল এবং অনুমিত ভাবেই আর্জেন্টিনা ফাইনালে।
0: আমরা কিন্তু এই 4টি দলের কথাই বলেছিলাম, সেভাবেই কিন্তু এসে গেছে।
1: না, সেটাই, পুরো বিশ্বই এই 4টা দলকেই সেমিফাইনালের অন্যতম সেরা কন্টেন্ডার হিসেবে বিবেচনা করেছিল। এবং সেই বিশ্লেষকরা যখন বিশ্লেষণ করেন কি দেখে, 3টা বিষয়। একটা হচ্ছে যে ওই দলটার ঐতিহ্য, কারেন্ট ফর্ম এবং তাদের ট্র্যাক রেকর্ড, এবং লাইন আপে যে সমস্ত অ্যাভেলেবল প্লেয়ার্সরা আছে, বেস্ট পসিবল লাইন আপ নিয়ে সে দলটা নামতে পারছে কিনা। কারণ একটা লম্বা টুর্নামেন্টে, বিগ জার্নি, অলরেডি 6টা করে ম্যাচ খেলে ফেললো সবগুলো দল, বিশেষ করে যারা সেমিফাইনালিস্ট 4টা। সো এইখানে যেটা হয় যে ইঞ্জুরি কনসার্ন থাকে, কার্ড ইস্যুস থাকে, ডিসিপ্লিনারি অ্যাকশনস, তো এইগুলোকে সামলিয়ে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু এই শেষ অবধি যেতে হয়, যারা শেষ 2-এ আসে, চ্যাম্পিয়ন হয়, রানার্স আপ হয়। অনেকেই হয়তো বলছে আর্জেন্টিনার এই ম্যাচের ফলাফলের পর, টানা 3টি ম্যাচ এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কষ্ট করে পড়ে গিয়ে আছার খেয়ে আবার উপর হয়ে দাঁড়িয়ে ম্যাচ জিতল, হয়তো অনেক ভক্ত সমর্থকের মন গলাতে পারেনি, মন ভরাতে পারেনি এই মার্জিন। কিন্তু আমি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, খেলাধুলার সাথে সম্পৃক্ততার জায়গা থেকে বলতে পারি যে টাফ ম্যাচ জেতার জন্য লম্বা রেসের ঘোড়া হয়ে ফাইনালি ওই ফিনিশিং লাইনটাকে টাচ করাটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট অ্যাজ এন স্প্রিন্টার। আপনি জানেন যে ফিনিশিং লাইন টাচ করলো কি, একেবারে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড যদি একটু এগিয়ে থাকা যায়, যেমন অফসাইড হয়ে যায়, সিমিলারলি তো ওই ফিনিশিং লাইনটা টাচ করেছে মেসির আর্জেন্টিনা। দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গত আসরে 2 ফাইনালিস্ট অলরেডি সেমিফাইনালে জায়গা পেয়েছে, তো এইগুলো তো ধারে ভারে কাটে, মাঠের খেলায়ও কাটে। আপনি দেখেন যে প্রথম গোলটা তো 10 মিনিটে আর্জেন্টিনার লিড নিল, ম্যাকঅ্যালিস্টার দুর্দান্ত হেড, সেভাবেই চলছিল ফার্স্ট হাফ 1-0। তারপর সেকেন্ড হাফে কি হলো, সেকেন্ড হাফে 67 মিনিটে এন্দুই চমৎকার গোলে সমতায় ফেরালেন সুইজারল্যান্ডকে। এবং সুইজারল্যান্ড আজকে, আমি ম্যাচটা যেহেতু কমেন্ট্রি করছিলাম, দেখছিলাম শুরুর 7-8 মিনিট পুরোটা সুইজারল্যান্ড খেলেছে। ওই সময় মেসি একবার কি দুবার বল টাচ করেছে, তাও 5 সেকেন্ডের বেশি হয়তো হোল্ড করতে পারেনি, এইরকম একটা অবস্থা ছিল আর্জেন্টিনার। কেন জানি গুটিয়েছিল শুরুর দিকে, মানে ফোকাস করতে পারছিল না। কিন্তু এই যে প্রথম গোলটা পেয়ে গেল 10 মিনিটে লাকিলি কর্নার থেকে, ওয়ান সেকেন্ড মেসির কর্নার, ব্যাক টু ব্যাক কর্নার ছিল, একটা তারা কনভার্ট করলো। গোলটা পাওয়ার পরে আর্জেন্টিনার ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে এলো, দে আর মানে কি বলবো, মানে উজ্জীবিত, ভীষণ উজ্জীবিত।
0: শেষ গোলটা কিন্তু দেখার মতো ছিল।
1: আমি সেটাই আসছি যে সেকেন্ড হাফে যখন বিরতি নিয়ে এলো, টিমগুলোর প্ল্যানিং কিন্তু ডিফারেন্ট হতে থাকে, বিকজ তারা এক্সট্রা টাইমের কথা ভাবতে থাকে, টাই ব্রেকার ফেজে ম্যাচটা যাবে কিনা, এই ধরনের সুদূরপ্রসারী পরিকল্পনা স্পেশালি স্কালোনি অ্যান্ড আদার ম্যানেজার সবাইকে করতে হয়। তো ওই জায়গা থেকে দেখছিলাম গোল পাচ্ছে না, গোল পাচ্ছে না, এভাবে করে তো 90 মিনিটই ফুরিয়ে গেল, বেশ কিছু চেঞ্জেস অলরেডি হয়ে গেল, এবং এক্সট্রা টাইমের যে 30 মিনিট সেইখানে গিয়ে 112 মিনিটে লাউতারো মার্টিনেজ বেশ খানিকটা দূর থেকে ডান দিক থেকে ডান পায়ে ইনস্টেপ শটে যেভাবে ফার পোস্টের কোনাকোনি গোলটা করলেন, দেখার মতো গোল। এবং আপনি যদি বিশ্বকাপ 26-এর শেষে একটা হাইলাইটস ফুটেজ রেডি করেন, এই গোলটাকে আপনি সেখানে ডেফিনেটলি মানে জায়গা দেবেন, এইরকম একটা গোল। তো ওই গোলটাতে বেসিক্যালি আর্জেন্টিনা ম্যাচ সিলড করে। শেষে যে গোলটা হয়েছে 120 মিনিটের মাথায় ইনজুরি টাইমের সময়,
0: 120 মিনিটটাই কিন্তু লাউতারো, তার আগেরটা কিন্তু ছিল
1: আলভারেজ, আমি আলভারেজের কথা বলছি, সরি মাফ করবেন, আলভারেজের গোলে ম্যাচটা সিলড করে আর্জেন্টিনা। আর 120 মিনিটের শেষটা তো তখন তারা কাউন্টার অ্যাটাকে ছিল, অল আউট অ্যাটাকিং মোডে ছিল সুইজারল্যান্ড, ফাঁকা জায়গায় পেয়ে লাউতারো গোলটা করে বেরিয়ে এসেছে। এটা ভালো হয়েছে মেসি আজকে গোল পায়নি, আর্জেন্টাইন ভক্তদের হয়তো মন খারাপ, কেননা গোল্ডেন গোল্ডেন বুটের রেসে একটু পিছিয়ে পড়লো প্রবাবলি, যদিও এমবাপের সাথে সমানে সমান সমান সংখ্যক ম্যাচ থেকে, স্টিল এই যে তিনজন ডিফারেন্ট প্লেয়ার গোল পেয়েছে এইটা আর্জেন্টিনাকে বুস্ট আপ করবে ফর দ্য নেক্সট।
0: নিঃসন্দেহে, এবং একটা বিষয় দেখার, মানে যতগুলো ম্যাচ দেখলাম বিশেষ করে শেষ কয়েকটা যদি বলি, যে আজকের ম্যাচে যেমন ছিল সুইজারল্যান্ড এবং গত ম্যাচে ইজিপ্ট, একটা সিনারিও সবসময় দেখা যায় যে আর্জেন্টিনার খেলায় মেসি যেখানে থাকেন তাকে কিন্তু একটা ঘিরে ধরে রাখা হয়, মানে ছেঁকে রাখা হয়, তার মধ্য থেকেও যে গত ম্যাচে মেসির গোলটা করতে পেরেছেন সেটা কিন্তু একটা ডিফারেন্ট লুক ছিল। আজকের ম্যাচেও দেখুন, মানে আমার কাছে মনে হচ্ছিল যে একটা রেড কার্ড হয়েছে, তারপরে তারা যেইভাবে করে তাদের খেলাটাকে চেঞ্জ করেছে সুইজারল্যান্ড, এবং সেই জায়গা থেকে মেসিকে কিন্তু আজকেও মনে হচ্ছিল যে একদম ঘিরে ধরে রাখা এবং ডিফেন্ড করার জন্য পুরো মানে লাল পিপড়া ছেঁকে থাকে যেরকম, সেরকম একটা
1: রেড শার্ট আর হোয়াইট শার্টের মতো মনে হচ্ছিল। ইয়েস, মানে সুইজারল্যান্ড দে হ্যাভ প্ল্যান্ড ওয়েল, এক্সিকিউটেড ওয়েল, 1-1 ফার্স্ট হাফ, তারপরে সেকেন্ড হাফে মানে সরি 1-0, তারপরে সেকেন্ড হাফে এসে গোলটা পরিশোধ করলো 67 মিনিটে। 72 মিনিটে কিন্তু খোলন চলে সুইজারল্যান্ডকে প্ল্যান বি তে সুইচ করতে হয়েছে, বিকজ তাদের এম্বোলো লং স্ট্রাইকার তিনি কি করলেন, ডাবল ইয়েলো অভিনয়ের আশ্রয় নিয়েছিলেন অ্যান্ড কনভার্টেড ইন্টু এ রেড কার্ড, সো 10 জনের সুইজারল্যান্ড দল হয়ে যায় 72 মিনিটের পর থেকে। তো এই সময়টা খুবই চ্যালেঞ্জিং ছিল ওদের জন্য, বাধ্য হয়ে তারা একটা ম্যান যেহেতু শর্ট, ম্যান মার্কিং এর লোকের ঘাটতি হয়ে গেল, একটু পেছনে নেমে ডিফেন্সিভ লাইন আপটাকে আরো মজবুত করে প্রতিপক্ষকে সামলে কিভাবে টাই ব্রেকার সেশনে যাওয়া যায় এরকম প্ল্যান করছিল, কিন্তু সেই জায়গাটায় গোল পাচ্ছে না পাচ্ছে না, আর্জেন্টিনা অনবরত অ্যাটাক করে গেছে, সেকেন্ড হাফ পুরোটা আর্জেন্টিনা ডমিনেট করে খেলেছে, স্পেশালি এক্সট্রা টাইমের সময়টায় আরো বেশি ডমিনেট করেছে। এবং আমি বলবো যে ওই যে মানে ফাইনাল স্টেজে যাওয়ার জন্য যে ধরনের যোগ্যতা সামর্থ্য টেম্পারমেন্ট দরকার আছে, এবং রিজার্ভ বেঞ্চে দেখেন ওটামেন্ডি লোপেজ সবাই মন্টিয়াল সবাইকে নামানো হলো, অর্থাৎ এটা যে একটা টিম হয়ে উঠছে বা টিম হয়ে খেলছে, মেসির উপর খানিকটা নির্ভরতা কমিয়ে এনেছে শেষ মুহূর্তে টুর্নামেন্টের এই ক্রাঞ্চ মোমেন্টে, এটা আর্জেন্টিনার জন্য অ্যাজ এ টিম আরো দুধাপ এগিয়ে যেতে
0: আর একটু বুস্ট আপ করেছে। আমরা আরো কথায় আসব, তার আগে আমরা একটা ফোন কলে চলে যেতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা অবশ্যই সেই প্রসঙ্গটাতেই আসব। তবে তার আগে আজকে প্রথম যে ম্যাচটা ছিল সেই প্রসঙ্গে যদি একটু আসি, যে ইংল্যান্ড এবং নরওয়ে ম্যাচ, কথায় আসবো আরেকটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি শহীদ বাংলা থেকে।
0: জি, আপনি প্রশ্ন করুন।
2: শান্তুল ভাইকে ধন্যবাদ জানাই, যিনি আজকে আসতে হয় তার এরকম কখনো এই ব্যবস্থার ইতিহাসে ঘটছে কিনা যে চারটা চ্যাম্পিয়নই সেমিফাইনাল হচ্ছে, একটা জানার ইচ্ছা। আর একটা জানার ইচ্ছা যে ফ্রান্স
0: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আমরা সেই প্রসঙ্গে আসার আগে আজকের প্রথম ম্যাচটা প্রসঙ্গে একটু যদি বলেন, যে নরওয়ে এবং ইংল্যান্ড, নরওয়ে এগিয়ে থাকলো কিন্তু তারপর হেরে গেল।
1: এখানেই তো আবারও সেই টেম্পারমেন্টের ব্যাপার, আবারও শেষ মুহূর্তের ভেলকি, আবারও ওই বড় ম্যাচ জেতার বড় রকমের মানসিক শক্তি, দৃঢ়তা। হ্যারি কেনের ইংল্যান্ড সেই যাচ্ছি নিয়ে প্রেডিকশন অনুযায়ী অনুমিত ভাবে অন পেপার যারা কি বলবো সুপেরিয়র টিম, বেটার টিম, দে হ্যাভ ওন দ্য রেস ফাইনালি। আপনি এখানে দেখেন যে বেলিংহাম দুটো গোল পরিশোধ করেছেন, ইনফ্যাক্ট আন্ড্রেয়াস সেলডেরুপ 36 মিনিটেই নরওয়েকে লিড এনে দিয়েছিলেন দুর্দান্ত গোলে, এবং ফার্স্ট হাফেই গোলটা পরিশোধ করে দেয় বেলিংহাম। বেলিংহাম এমন সুযোগ সন্ধানী একজন ক্রুশাল মেম্বার ইংল্যান্ডের অ্যাটাকিং জোনে, তিনি গত ম্যাচটাও কিন্তু ক্রুশাল মোমেন্টে গোল করেছেন, দলকে জিতাতে সহায়তা করেছেন। এবং সেই বেলিংহাম ম্যাচের অন্তিম মুহূর্তে এক্সট্রা টাইমে গিয়ে 93 মিনিটে আবারও দ্বিতীয় গোলটা করলেন, অ্যান্ড ইংল্যান্ড সিলড দ্য ম্যাচ। খুব যে সহজ হয়েছে, মানে এই স্টেজে, নক আউট স্টেজে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কোনো দলের জন্য কোনো দল সহজ প্রতিপক্ষ নয়, মানে কেউ কাউকে ছাড় দেবে না। কিন্তু আমরা যেটা দেখছি খেলার মাঠে, অভিজ্ঞতাটা ওই ফাইনালি মেজাজ ধরে রেখে স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করতে পারা, এবং সামহাউ টিল দ্য ভেরি লাস্ট ব্রেথ বা মোমেন্ট নিজের উপর আস্থা বিশ্বাসটা রাখা যে ইয়েস উই ক্যান ডু ইট, এইটা। এবং দেখেন যে টানা দুটো ম্যাচ দুটোই 90+ এক্সট্রা 30 মিনিটসে গড়ালো, কোনটাই টাই ব্রেকারে গেল না। হয়তো টাই ব্রেকারে গেলে লেসার অপোনেন্ট একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে, ডিপেন্ডস অন লাক, বাট এইখানে যেমন সুইজারল্যান্ড কমপ্লিটলি দে ডিজাইন দেয়ার প্ল্যান টু গো ইন টু দ্য টাই ব্রেকার সেশনস, বাট দে ফেইল টু গট ইট, কেননা ওই যে মানে আলভারেজের সেই দর্শনীয় বিশ্ব মাতানো গোল। তো এইরকম হয় আর কি। ইংল্যান্ডকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। আর একটা কোশ্চেন ছিল না, ইংল্যান্ড আর্জেন্টিনার জন্য কতটা সহজ নাকি কঠিন প্রতিপক্ষ। দেখেন আমি ওই রাউন্ড অফ 16 থেকে কোন দলের জন্য কোন প্রতিপক্ষকে সহজ বলতে রাজি নই, যদিও আমি গতকালকার আলোচনায় আর্জেন্টিনা ইংল্যান্ড দুটো দলকেই খুব কনফিডেন্টলি এগিয়ে রেখেছিলাম, হয়তো মিলে গেছে দেখে আমি আরো একটু সাহস নিয়ে বলছি যে ইয়েস, আর্জেন্টিনা ইজ স্টিল ফেভারিট ইন দ্য সেকেন্ড সেমিফাইনাল এগেইনস্ট ইংল্যান্ড।
0: করছে মানে প্রত্যেকটা খেলায় সেখানেই কিন্তু তারা আসলে মানে ফেভারিট হয়ে আছে। আমরা আরেকটা ফোন কল নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: ধারাভাষ্য শুনি এবং এমনিতে ক্রিকেটের সব জায়গায় ওনার কথাবার্তা শুনি, খুব ভালো লাগে, ওনাকে ধন্যবাদ। আর আমার প্রশ্ন, আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের খেলা, এরপরে কি ওই ফ্রান্স এবং স্পেনের যে কোনো এক দলের সাথে যদি ফাইনালে যায় তাহলে ওনাদের সাথে পড়বে, এরকম কি তাদের মানে ফাইনালে কাপের যাওয়ার সম্ভাবনা আছে, এই ব্যাপারে যদি একটু আলোচনা করতেন।
0: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা অবশ্যই সেই প্রসঙ্গে আলাপ নিশ্চয় করব। এবং আমরা নরওয়ে ইংল্যান্ড প্রসঙ্গ থেকে আসলে সেই জায়গাটাতেই আসি যে ইংল্যান্ড আর্জেন্টিনা প্রসঙ্গে যেহেতু এসেছি, একটা একটু এমনি স্ট্যাট দিই যে লাস্ট 6 বার কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনা তারা মুখোমুখি হয়েছে, জয়ের পাল্লাটা কিন্তু ইংল্যান্ডের বেশি, আর্জেন্টিনা কিন্তু মাত্র 1টি ম্যাচে জয়লাভ করেছিল সেখানে।
1: হ্যাঁ, এখানেও যুক্তি আছে, মানে যারা ক্রিটিক্স।
0: আমরা শামসুল ভাই কথায় আসবো, তবে তার আগে একটু আমরা একটা বিরতি নিয়ে আসতে চাই। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। এই যে আর্জেন্টিনা ইংল্যান্ড প্রসঙ্গে, এই প্রসঙ্গেই কিন্তু কথা হবে, সাথেই থাকুন।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না, একটা উৎসব।
5: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয়, একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
4: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
5: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
0: বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ দামামার আজকের আয়োজনে। এবং আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি তামান্না সিদ্দিকী, এবং আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন আমাদের সকলের প্রিয় কণ্ঠস্বর, প্রিয় ধারাভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম। শামসুল ভাই, আমরা যে কথায় ছিলাম সেই কথায় আসতে চাই যে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটা আসলে কতটা কঠিন হতে পারে, এবং স্ট্যাট বলছিলাম যে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের জয়ের পাল্লাটা কিন্তু ইংল্যান্ডের দিকে বেশি আছে।
1: শেষ ছটা ম্যাচের পরিসংখ্যান আপনার কাছে আছে, সেখানে কি বলছে?
0: ইংল্যান্ড চারটাতে জিতেছে, আর্জেন্টিনা একটাতে, এবং একটা ম্যাচ ড্র।
1: এইটা একটা মানে পরিসংখ্যান, এবং লেটেস্ট সিক্স ম্যাচেস, সেগুলো ডেফিনেটলি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, ইউরো মানে অন্যান্য কনফেডারেশন কাপের ম্যাচ, সেই সমস্ত জায়গায়। ওয়ার্ল্ড কাপ ইজ এ ডিফারেন্ট কাপ অফ টি, আপনি জানেন। এখানে নার্ভের খেলা, এইখানে ক্রাঞ্চ মোমেন্ট প্রতিটা মুহূর্তে, বিশেষ করে নক আউট স্টেজে। এখন আর্জেন্টিনা ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ উভয় উভয়ের জন্য। 66 চ্যাম্পিয়ন ইংল্যান্ড, হ্যাঁ, আর তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই এই আর্জেন্টিনা দলটাকে এগিয়ে রাখার কিছু উপলক্ষ তো আছে, মানে ওই থার্ড আই থেকে দেখলে স্কালোনি সাকসেসফুল ম্যানেজার, ওয়ার্ল্ড কাপ উইনিং ম্যানেজার, এন্ড তার সাথে ক্যাপ্টেন মেসি, এই দুজনের যে দ্বৈরথটা, এই দুজনের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এবং ওয়ে দে মেইনটেইন দেয়ার হোল টিম, ট্রুপসটাকে যেভাবে হ্যান্ডেল করছে, টাইমলি সুইচ করানো, টাইমলি প্ল্যানিং করা। আপনি দেখেন একটা স্টার্টিং লাইন আপ একভাবে শুরু হয়, প্রতিপক্ষকে স্টাডি করার পর খেলার মাঝখানে সেই প্ল্যান বিতে সুইচ করা, ইভেন প্রয়োজন পড়লে সিতে সুইচ করা, স্ট্র্যাটেজিক্যাল, মেথডিক্যাল, এবং মানে ওই ফরমেশন ওয়াইজ, তো এইগুলো ম্যাটার করে ওই সমস্ত জায়গায়। ইট ওয়ার্কস ট্রিমেন্ডাসলি ওয়েল ফর আর্জেন্টিনা। শেষ মুহূর্তের গোলে জিতে আসছে, ওদের সাহস আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ যে হার মানার আগে বা শেষ হওয়ার আগে হার মানতে চাচ্ছে না তারা ভেতর থেকে। এবং একটা বিষয় যে মেন্টালি ডিমোরালাইজড হয়ে যাচ্ছে না, মানে দু মিনিট সময় আছে, স্টিল উই ক্যান কাম ব্যাক, এই যে স্পিরিটটা, এটাই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে। এবং সে কারণে আমি ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচেও
0: আমরা আরো কিছু কথা বলবো, সেই কথায় আসবো। আচ্ছা, ফোনটা নিতে চাচ্ছিলাম কিন্তু কেটে গেছে, ফোন আসলে আমরা সেখানেই যাব। যে বিষয়টা হচ্ছে যে আর্জেন্টিনা প্রসঙ্গে কথা হচ্ছে, আমরা তো আসলে খেলা শেষ হবার পরেও মনে হয় খেলা দেখতেই থাকি, হাইলাইটস গুলো দেখি, ক্লিপস গুলো দেখি, সেভাবে দেখি, এবং সেখানে
1: ম্যাচের রিভিউ মানে প্রিভিউ আলোচনা গুলো, রিপোর্টিং গুলো হয় কোথায় কোন অ্যাঙ্গেলে, সেগুলো দেখে আমরা নিজেরা আরো সমৃদ্ধ হই, পরের দিন যাতে আরেকটা স্টেশনে গিয়ে বেটার কথা বলতে পারি।
0: হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে
6: বলছেন? আমি আবুল কাসেম, বাংলাদেশের একজন নিয়মিত শ্রোতা। আমি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন, অনুষ্ঠান আয়োজন করার জন্য মাসব্যাপী। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এবারে বিশ্বকাপে, বাংলাদেশের বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল অবকাঠামোকে কোন জায়গায় নিয়ে গিয়ে
0: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা এই প্রসঙ্গেও আসব। যে কথায় ছিলাম, গত ম্যাচের কথাটাই বলছি, যে ইজিপ্টের সাথে যখন খেলাটা হলো মিশরের সাথে, এবং সেখানে আমরা দেখছিলাম মেসি কিন্তু নেচে নেমে এসেছিলেন, এবং এসে তিনি কিন্তু লাউতারোকে মানে ইশারা করছেন যে বলটা কোথায় পাঠাতে হবে। এরকম সিনারিও কি আসলে অন্য দলের খেলোয়াড় বা ক্যাপ্টেনদের মধ্যে সেভাবে আমরা দেখেছি কিনা?
1: না, ওইভাবে চোখে পড়েনি। ওই তো মেসি হচ্ছে যে ফাদার ফিগার টিমের মেম্বারদের কাছে, হয় না যে তাকে সবাই এক বাক্যে ওস্তাদ মেনে নেয়, মানে ক্যাপ্টেন মেনে নেয়
0: যেভাবে বলবেন,
1: এবং ওইভাবে, এবং দে হ্যাড ফুল ট্রাস্ট অন হিম। মেসি ম্যাজিক্যাল মেসি, উনি যেভাবে চাচ্ছেন, যেভাবে ডিজাইন করেছেন, ওইভাবে অনুশীলন, সেখানেও তারা নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করেছে, সো ইট ওয়ার্কস ফর দেম। আর ওই ইজিপ্ট ম্যাচে 2-0 পিছিয়ে পড়ার পর যেভাবে ক্যারেক্টারিস্টিক্স দেখিয়ে পুরো আর্জেন্টিনার টিম ফিরে এসছে, সেটাই তাদেরকে বুস্ট আপ করবে টিল দ্য ফাইনাল। হ্যাঁ, ফাইনালে গিয়ে কি হবে, এনিবডিজ গেম, সেখানে একটা ব্যাপার। কিন্তু এইখানে আপনি, আমার মনে হয় যে ইংল্যান্ড বাধাটাও আর্জেন্টিনা পেরিয়ে যাওয়া সম্ভব, পেরিয়ে যাওয়া উচিত, এবং সেই সামর্থ্য ওদের আছে, যতই সমর্থকদের মন না ভরুক। টেকনিক্যালি খেলাটাকে যদি আপনি দেখেন, বিশ্লেষণ করেন, স্কালোনি, মেসি অ্যান্ড টোটাল আর্জেন্টিনা টিম, they were simply outstanding and fantastic.
0: আমরা এবারে আসতে চাই যে সেমিফাইনালের প্রথম যে ম্যাচ রয়েছে ফ্রান্স এবং স্পেন। যদি আমরা সেখানে কথা বলেছিলাম গতকালকেও যে ফ্রান্সকে আমরা এগিয়ে রাখছি, কিন্তু আসলে দুটো দলের খেলার মধ্যে মানে কোনো পরিবর্তন এসে স্পেনের চান্স কতটুকু আছে মনে করেন?
1: আবারও আমার কাছে তো 55-45 ফ্রান্সের পক্ষে। কেন বলি, ফ্রান্সের খেলার ধরনটাই আলাদা, ওরা খুব হাই প্রেস করে, লং পাসে খেলে, একাধিক স্কোরার আছে দলটায়, স্পেনের যে যোগ্যতাগুলো তার নাই তা না, স্পেনের একটা ট্রেডিশনাল ফুটবল আছে, টিকি টাকা ফুটবল, আক্রমণ বিল্ড আপ করে পরিকল্পিত উপায়ে তারা আক্রমণে যেতে চায়, প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ার বাইরে প্রচুর সাকসেসফুল ছোট ছোট পাসেস খেলে, জ্যামিতিক কোণ একে তারা এগিয়ে যেতে থাকে এবং স্পেস তৈরি করে শট নেয়। এখন শক্ত ডিফেন্স লাইন ফ্রান্সের মতো এরকম প্যাকড ডিফেন্স লাইন আপনাকে ওই স্পেস দেবে না, তার আগেই চার্জ করবে, বল ক্লিয়ার করবে অথবা দ্রুত এগিয়ে যাবে। আর ফ্রান্সের যে খেলার গতি, স্পিডের কাছে স্পেন কিন্তু মানে পিছিয়ে পড়বে, বিকজ লম্বা পাসে খেলে ফ্রান্স, নর্মালি হাই পেসে খেলে, ওইটাই হয়তো ফ্রান্সকে স্পেনের এগেইনস্টে এগিয়ে রাখে।
0: একটা প্রশ্ন ছিল যে আসলে এর আগে মানে চারটা বিশ্বজয়ী দল সেমিফাইনালে এরকম এসেছে কিনা, কারণ রিসেন্ট পাস্ট আমরা দেখেছিলাম যে ক্রোয়েশিয়া আসছে বা অন্য একটা দলকে দেখছি এরকম আছে।
1: এটা এটা স্ট্যাটস ঘাঁটতে হবে, তারপর বলতে হবে, আমি দায়িত্ব নিয়ে এটা কথাটা বলতে চাচ্ছি না। তবে এটা যেহেতু মানে বিশ্বকাপ যত এগোবে, 23তম আসবে, তা এর আগে আমরা 22টা চ্যাম্পিয়ন দেখেছি, তার মধ্যে সিলেক্টিভ কিছু টিম লাইক ব্রাজিল 5 বার, জার্মানি 4 বার, ইটালি 4 বার, তাহলে 8-5-13 তো এখানেই শেষ হয়ে গেল। এইভাবে করে চারটাই ফাইনালিস্ট বা চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা সম্পন্ন দল সেমিফাইনালে খেলেছে কিনা হয়তো ম্যাক্সিমাম 3টা দেখা গেছে, 4টা এবারে দেখা যাচ্ছে। মানে কি, বুঝতে হবে যে হাই প্রোফাইল টিম গুলো এসছে, স্টিল ইটালি বিশ্বকাপে ছিল না, জার্মানি অনেক আগে বিদায় নিয়েছে, মানে ফুটবলের পরিধি শক্তিমত্তা অবয়ব এক্সপ্যানশন হচ্ছে, ডেফিনেটলি ভালো লাগছে, এটা ভালো, মানে এক্সপেক্টেড টিম গুলোই তো সেমিফাইনালে এসেছে।
0: এক্স্যাক্টলি। আমরা আরো একটা প্রশ্ন ছিল আমাদের দর্শক শ্রোতা তাদের কাছ থেকে, যে আমরা তো বলছি যে এক্সপেক্টেড টিম এবং 48টা দল খেললো এবং সামনে 68টা দলের খেলাও আছে, 64টা দলের খেলা আসতে যাচ্ছে, সেটাও আমরা শুনেছি। সেই প্রসঙ্গে আসতে চাই আরেকটা ফোন কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, নাম বলে প্রশ্ন করুন।
7: জি মোহাম্মদ জামাল হোসেন, মামি সিন্ধুকে বলছিলাম।
0: জি জি,
7: ধন্যবাদ।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। মেসির পায়ে গোল পাবো কিনা এই প্রশ্নটা আসলে আমরা মানে করলেও
1: শ্রোতা যে কোশ্চেনটা করলো মানে ভালো লাগছে, ইউনো মাচ বেটার, আমরা কমেন্ট্রি বক্স শেয়ার করি, মানে প্রেডিকশন মিলে গেছে আমার।
0: হ্যাঁ,
1: ক্রেডিট
0: ক্রেডিট গোস টু শামসুল ইসলাম।
1: এনিহাউ, মানে আমরা তো সময় কখনো কখনো মিলে যায়, কখনো কখনো ক্রেডিট কিন্তু ডিসক্রেডিট হয়, আই মিন আমার পূর্বানুমান মিস হয়েছে, এরকম ঘটনা আছে, তবে সেই সংখ্যা নেহায়েত কম এটাও বলতে পারি।
0: তবে যেরকমটাই হোক, আসলে আমরা যে প্রসঙ্গে আসছিলাম সেই প্রসঙ্গে আসতে চাই, যে প্রেডিকশন যেমনই থাকুক আমরা বাংলাদেশ প্রসঙ্গটা চাই, যে বাংলাদেশ আসলে
1: আবুল কাশেম আমাদের নিয়মিত শ্রোতা, থ্যাঙ্কফুলি প্রতিদিনই প্রায় ফোন করে, আমি দেখেছি আজকে যে কোশ্চেনটা করছিল যে এই যে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা চারপাশে, এটা আমাদের বাংলাদেশের ফুটবল অবকাঠামো
0: উন্নয়নে
1: কিভাবে মানে অ্যাডাপ্ট করে বা ম্যাচ করে কিনা, এইখানেই আমাদের আসলে যারা আছি পুরো দেশবাসী ফোকাস করা উচিত। যে দেখেন বিশ্বকাপের এই পুরো মাস জুড়ে আমরা রাত জেগে খেলা দেখেছি, প্রিয় সন্তানকে জার্সি কিনে দিয়েছি, নিজে জার্সি কিনে পড়েছি, আমি ধনাঢ্য হলে সামর্থ্য থাকলে পাড়ার ছেলেদেরকে কন্ট্রিবিউট করেছি, এখানে খিচুড়ি রান্না হয়েছে, উৎসব মুখর পরিবেশে প্রিয় দলের খেলা দেখা হয়েছে, জয় উদযাপন করা হয়েছে, উল্লাস করা হয়েছে। আবার বিচ্ছিন্নভাবে দেখলে দেখেন এই সাধারণ ফুটবল খেলাকে ঘিরে কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা, তাদের সাথে আমাদের নারীর কোনো কানেকশনই নেই, স্টিল আমরা দ্বন্দ্বে মেতেছি,
0: একটু থামাতে
1: তৈরি করেছি, ট্রোল করেছি,
0: একটু থামাতে চাই শামসুল ভাই, কারণ আমাদের কথা তো চলতেই থাকবে। তবে আমরা ঠিক এই মুহূর্ত থেকে আমাদের অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি, আমাদের ফেসবুক যে লাইভ গুলো চলছে সেখানে আমরা যুক্ত থাকছি, নিশ্চয়ই দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা আমাদের সাথে সেখানেও যুক্ত থাকবেন, আমরা সেই কথায় আসতে চাই।
1: এই যে দেখেন যে আমরা ট্রোল করি, দেখেন এই আর্জেন্টিনা ব্রাজিলের বাইরেও তো অনেক দল আছে, তারা খুব কোয়ালিটিফুল ফুটবল খেলছে, আমি জানি ফ্রান্সের, স্পেনের, ইভেন জার্মানির প্রচুর সমর্থক আমাদের এখানে ছিল, হয়তো সংখ্যায় কম।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন তামান্না সিদ্দিকি। সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারিক হোসেন শিমুল।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
6: ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। কাজী নজরুল ইসলাম,
7: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন দেশের গান শিল্পী আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন রফি মোহাম্মদ খান।

0: দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন আফসানা ফেরদৌস রুনা।
1: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশ বেতার ঢাকা।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি। শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
4: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও

0: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
0: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
3: বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাসময়ে চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আসুন সবাই সচেতন হই।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন আধুনিক গান শিল্পী মাহবুবুর নবীর কণ্ঠে। প্রথম গানের কথাও শুরু করেছেন শওকত হায়াত খান।

0: শেষ কোন সাগরে তার ঠিকানা তো জানা।
1: শুনছেন আধুনিক গান। আধুনিক গানের আয়োজনে এবারে খলিফা মতিউর রহমানের কথায় মাহমুদুন নবীর কণ্ঠে ও সুরে শুনবেন যদি তুমি থাকতে পাশে এই গানটি।

0: এতক্ষণ আধুনিক গানের আয়োজনে মাহমুদুন্নবীর কণ্ঠে প্রথমে শওকত হায়াত খানের কথা ও সুরে আমি ছন্দ হারা এক নদীর মতো এবং এরপরে খলিফা মতিউর রহমানের কথায় মাহমুদুন্নবীর সুরে যদি তুমি থাকতে পাশে তবে কেমন হতো, এই দুটি গান আপনারা শুনলেন। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বস্ত্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন। এই সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৮ বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়সীমার মধ্যে ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দুটি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বলা হয়, চীনের সিএমইসি গ্রুপ উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। বৈঠকে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ায় বি অ্যান্ড এফ কোম্পানির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়েলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। রাষ্ট্রপতি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদনদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নির্মাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ এক প্রতিবেদনে কেন্দ্রটি জানায়, দেশের ৩টি নদীর পানি ৫টি পয়েন্টে বেড়েছে। এদিকে টানা মৌসুমি বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নির্মাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী, শিক্ষার্থী সহ সকল সাধারণ নগরবাসীকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। শ্রোতাবন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। A special meeting of District Disaster Management Committee was held at the Deputy Commissioner's Conference Room in Khulna today. The meeting informed that the calamity is predicted. The common people will be evacuated to safe shelters and all the shelters in the district will be ready immediately, ensuring the stock of sufficient dry food, safe water and necessary medical assistance to meet the emergency situation. Moreover, all concerned departments are urged to carry out their responsibilities with sincerity and caution to minimize the risk and damage of any kind of natural calamity. Presided over by Deputy Commissioner Ms. Hure Jannat, Deputy Director of Local Government Mohammad Ariful Islam, Additional Deputy Commissioner General Bitan Kumar Mondol and Additional Deputy Commissioner L.A. Nurul Hai Mohammad Anas, including senior officials of various government departments of the district, were present at the time. A meeting of the District Law and Order Committee was held at the Deputy Commissioner's Conference Room in Chuadanga today. The meeting reviewed the overall law and order situation of the district and expressed satisfaction over the present situation. The meeting also discussed on curbing the terrorism and sabotage, drug control, prevention of human trafficking, suppression of smuggling, effective measures to stop illegal sand mining, progress in pending smuggling cases, and the activities of the District Road Safety Committee. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Police Super, Administrator of Jila Parishad, General Secretary of the District BNP, different government officials and journalists. A meeting of the District Law and Order Committee was held at the Deputy Commissioner's Conference Room in Magura today. The meeting urged all to play a responsible role in maintaining overall law and order in the district. Besides, the meeting also urged all to be alert as water levels in different rivers in the district have increased. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Police Super, Civil Surgeon, Upajila Nirbhai Officer, including different government officials and local elite. A discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room in Meherpur today on the occasion of World Population Day. The Deputy Commissioner attended it as chief guest. Presided over by the Deputy Director of the District Family Planning Department, the meeting was attended by the Police Super, Additional Deputy Commissioner General and official of different departments. Later, awards and certificates were distributed among health workers for their special contribution on family planning activities. Meanwhile, a similar meeting was held at the conference room of Rupsha Officers Club in Khulna today, marking the day. The Upajila Nirbhai Officer attended it as chief guest. Presided over by the Upajila Family Planning Officer, the meeting was attended by the Upajila Livestock Officer, Medical Officer of the Health Complex, Secondary Education Officer and concerned officials. Later, awards were given to the best workers in different categories. Earlier, a colorful rally was brought out from the Upajila Parishad premises and ended at the same venue after parading different roads. Besides, a discussion meeting was held at Mohammadpur Upajila Parishad Conference Room in Magura today on the occasion. Presided over by the Upajila Nirbhai Officer, the meeting was attended by the Upajila Youth Development Officer, Women Affairs Officer, NGO representatives and concerned officials. Seeds and fertilizer were distributed free of cost among 5,800 small and marginal farmers at Gangni Upajila Parishad premises in Meherpur today to increase vegetable cultivation in homesteads. দৌপু জেলা নির্বাহী অফিসার ডিস্ট্রিবিউটেড দিস অ্যাজ চিফ গেস্ট। দৌপু জেলা এগ্রিকালচার অফিসার কনসার্ন অফিসিয়ালস ফার্মার্স অ্যান্ড বেনিফিশিয়ারিজ ওয়ার প্রেজেন্ট এট দ্য টাইম। His persons were given 5 kilograms of paddy seed, 300 grams different types of vegetable seeds and 25 kilograms each of DAP and MOP fertilizers. Football and Dhankhola Union Football 11 defeated Katholi Union Football 11 in tiebreaker by 4-1 in the Jila Prashashok Gold Cup Football Tournament at Jorpukuria Secondary School Ground under Gangni Upazila in Meherpur today. Meanwhile, Baulia 11 defeated Gangarampur 11 by 2-0 in the 16-team football tournament at Boro Kolomdhari Ground under Mohammadpur Upazila in Magura today. Final weather and focus valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Dinajpur, Changail, Moymonsingh, Dhaka, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Kaksasbazar and Silet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়ে 537.63 মিটার, 558 কিলোহার্টজ, এফএম 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি বাউল গানের অনুষ্ঠানে। প্রথমে কণ্ঠ দিয়েছেন সুকুমার বাউল।

শ্রোতা বন্ধু, আপনারা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাউল গানের অনুষ্ঠান শুনছেন। এবারে কণ্ঠ দিয়েছেন মানব হোম বাউল।

0: বাউল গানের অনুষ্ঠানটি এখানে শেষ হল।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনবেন।

করো না বিচার, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করে।

0: ভালোবেসে দিলে পাকুরানির, ভালোবেসে দিলে পাকুরানির, নবু বারো
1: কাজী নজরুল ইসলামের কথামালায় শেখ আবুল বাশারের কণ্ঠে হামদ এবং মোর্শেদুল ইসলামের কণ্ঠে নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত, আবার বলছি ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৯৭% এবং সন্ধ্যে ৬টায় ৯৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:১৯ এবং অস্ত যাবে সন্ধ্যে ৬:৪৯। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের আহমেদ কোরাইশি। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোলস ওয়েল টিল ১ এম সেজ দ্যাট রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি সাউথ সাউথ ইস্টার্লি গাস্টি অর স্কোয়ালি উইন্ড at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamesing, Dhaka, Faridpur, Madaripur, Kushtia, Jashor, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Rangpur, Rajshahi, Mamensing, Dhaka, Chattogram and Sylhet divisions and many

0: of Khulna and Borishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gust of wind. Moderately heavy to very heavy shower is also expected at places of Rangpur, Mayamansingh, Rajshahi, Dhaka, Chattogram and Silet divisions. Slight fall in day temperature is expected and slight rise in night temperature is expected all over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Saidpur, 35.5 degrees Celsius, and the minimum was at Narayanganj, 23.7 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 27.5 degrees Celsius and minimum 25.5 degrees. Humidity recorded in air at 9 a.m. was 97% and at 6 p.m. also 97%.
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল।
2: যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। মুসনাদে আহমদ। ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। মুসলিম শরীফ। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ। পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মুসনাদে আহমদ। ওই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। মুসলিম শরীফ। ওই ব্যক্তি পূর্ণ মমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে। তাবারানি। কোনো ভাইয়ের উপকারের জন্যে পায়ে হেঁটে যাওয়া 10 বছরের এতে কাপের অপেক্ষা উত্তম। তাবারানি। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আবু দাউদ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শকুনের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বাইহাকি। বাংলাদেশ বেতার খুলনা। একটু পরই শুনবেন স্থানীয় খবর বাংলায়।
3: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আবুল কালাম আজাদ। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ বিভাগীয় কমিশনারগণের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। খুলনা প্রান্তে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন বিভাগের বন্যা পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিতে তার সভাকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ পরিস্থিতি বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। রেঞ্জের ডিআইজির মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, র্যাপচয়ের অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন। খুলনা বিভাগের 10 জেলার জেলা প্রশাসক সহ কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দুর্যোগের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া এবং জেলার সকল আশ্রয় কেন্দ্রগুলোকে এখনই প্রস্তুত রাখা, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত শুকনো খাবার, নিরাপদ পানীয় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার মজুদ নিশ্চিত করার পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে থাকতে হবে। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে স্থানীয়
4: সরকারের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিধান কুমার মণ্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক এল এ নুরুল হাই মোহাম্মদ আনাস সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ মাথা ভাঙ্গায় আলুতলা সুলিস গেটের চলমান সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী ও কনজারভেন্সি অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসির প্রশাসক 30 ও 31 নম্বর ওয়ার্ডের মতিয়াখালী ও লবণচরা এলাকার ড্রেনের পানি প্রবাহ এবং সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন। বাংলাদেশ সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আজ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলাঘোলা এবং কল্যাণপুর এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণের স্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে প্রস্তাবিত সেতু দুটির গুরুত্ব অপরিসীম। সংসদ সদস্য মহাদিস রবিউল বাশার সহ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গঠন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বৃক্ষরোপণ সপ্তাহ 2026-এর আজ উদ্বোধন করা হয়। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বার বাংলা ভাস্কর্যের উত্তর পার্শ্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, বাস টার্মিনাল স্থানান্তর ও মাদক বিরোধী অভিযান জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিকে অনুরূপ পৃথক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ বাঘেরহাট যশোর ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা, সেবার মান এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 12-দিনব্যাপী প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট কোর্স এবং মৌলিক প্রশিক্ষণ কোর্স আজ আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র RPATC খুলনায় শুরু হয়েছে। কেন্দ্রের উপপরিচালক খাতুনে জান্নাত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থাপনা, বিধিবিধান, প্রশাসনিক কার্যক্রম, কর্মনৈতিকতা, দাপ্তরিক আচরণ, যোগাযোগ দক্ষতা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবহারিক ও পেশাগত জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। এছাড়া অংশগ্রহণকারীদের পেশাগত উৎকর্ষ সাধন এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা এবং 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীগণ এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
5: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
6: আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আসসালাম।
2: অশোভাবী আমরা সবাই বসি। আসলে এই সময়টায় যে কি একটা অবস্থা, সারা দেশে অতিবৃষ্টি, বৃষ্টি থামছে না। এখন তো একটু থামছে বলে আমরা আসতে পারছি। তারপরে এই যে কি কষ্ট মানুষের, পাহাড় ধসছে কয়েক জায়গায়, রাস্তাঘাট বন্ধ,
6: আবার মাস্টার ভাই কিছু কিছু নিম্ন এলাকায় ঘরের ভিতরে পানি গেছে, জানো কি কষ্ট।
7: অতিবৃষ্টিতে
2: মাঠের ফসল রক্ষার জন্য যে আমাদের কিছু কাজ এখন দ্রুত করতে হবে,
6: থাকলে
2: তো এক এক করে বলি। যেমন হ্যাঁ, তুমি যেটা বললে, জমি থেকে দ্রুত পানি সরাইতে হবে, গাছ সোজা করে দিতে হবে, আর ক্ষতিগ্রস্ত পচা বা ভাঙা পাতা বা ডাল বা গাছের অংশ কেটে ফেলতে হবে, যাতে রোগ কম ছড়ায়।
8: আর রোগ বালাই আছে কিনা, অতিবৃষ্টির পর ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়ে, লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, তারপরে সার ব্যবস্থাপনা, আগাছা পরিষ্কার করা, ফসল দ্রুত সংগ্রহ করা আর নিয়মিত জমির উপরে যাওয়া, এগুলো
6: মাঠ পরিদর্শন বাড়াই তুই,
8: এগুলো আমাদের প্রতিদিনের এখনকার কাজ হয়ে গেল। তো চলো এখন আমরা শুরু করি আজকের আসর। কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন নিয়ে আজকে বলবেন জনাব মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ উইং খামারবাড়ি। তার সাথে কথা বলেছেন ইশরাত জাহান নীলা, আমরা শুনি।
6: আচ্ছা শুনি।
9: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। সঙ্গে রয়েছি আমি ইশরাত জাহান নীলা। আমাদের আজকের বিষয় পরাগায়ন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে পরাগায়ন কি এবং এটি কত প্রকার সে সম্পর্কে জানব।
10: আমরা জানি যে ফুল দু ধরনের হয়ে থাকে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। পরাগায়নের প্রধান শর্ত হল পুরুষ ফুল থেকে পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা পরাগায়ন বলে থাকি। এবং পরাগায়ন প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের বংশবিস্তার, ফুল ফল ধারণ সম্ভব নয়। সুতরাং পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তার এবং ফুল ফল ধারণের জন্য একটি প্রধান মাধ্যম। পরাগায়ন প্রধানত দু ধরনের হয়ে থাকে, একটি হল স্বপরাগায়ন আর একটি হল পরাগপরাগায়ন। যখন একই ফুলের পরাগ রেণু পুংকেশর থেকে স্ত্রী কেশরে অর্থাৎ পরাগধানী হতে যখন গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে আমরা তাকে স্বপরাগায়ন বলে থাকি। এবং স্বপরাগায়ন বিভিন্ন উদ্ভিদে হয়ে থাকে, বিশেষ করে গ্রাস বা ঘাস জাতীয় যতগুলো আমাদের ফসল আছে ধান সহ সেগুলোতে আমাদের স্বপরাগায়ন হয়ে থাকে। পরপরাগায়ন হল যখন একটি ফুলের পরাগরেণু অন্য গাছের একটি গাছ থেকে অন্য গাছে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা পরপরাগায়ন বলি। এবং পরপরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম প্রয়োজন, যথা বাতাস, পোকামাকড়, পাখি ইত্যাদি ছাড়া পরপরাগায়ন সম্ভবপর হয় না।
9: এবার একটু জানবো আপনার কাছ থেকে কোন কোন ফসলে কৃত্রিম পরাগায়ন করা যায় সে সম্পর্কে।
10: প্রথমে বলেছি যে পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তারের একটি মাধ্যম এবং ফুল ফল ও বীজ উৎপাদনের একটি প্রক্রিয়া। বিশেষত আমরা যদি কুমড়া জাতীয় ফসল লক্ষ্য করি, এখানে দেখব যে আমাদের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা। সুতরাং কৃত্রিম পরাগায়ন ওই ক্ষেত্রেই সবচেয়ে বেশি জরুরি ফল ফুল উৎপাদনের জন্য, যে সমস্ত ফসলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি যে কুমড়া জাতীয় ফসলের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা হয়ে থাকে, এই জন্য আমাদের কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন খুবই জরুরি, তাতে করে ফসলের উৎপাদন অনেক বৃদ্ধি পায়। বিশেষ করে শশা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গে, তরমুজ, কাঁকরোল ও চালকুমড়া ইত্যাদি ফসলে কৃত্রিম পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন অনেক বাড়ানো যায়।
9: কৃত্রিম পরাগায়নের অনেকগুলো ধাপ থাকে, সে ধাপগুলো কি কি?
10: কৃত্রিম পরাগায়নের বেশ কয়েকটি স্টেজ বা পর্যায় অতিক্রম করতে হয়। প্রধানত চারটি পর্যায় অনুসরণ করতে হয়। প্রথমত হলো পুরুষ ফুল সংগ্রহ, তার পরবর্তীতে স্ত্রী ফুলের যে পাপড়ি অপসারণ, তারপর স্ত্রী ফুল নির্বাচন, পরবর্তীতে পরাগায়ন। পুরুষ ফুল সাধারণত সকালে ফুটে, তাই ভোরে সদ্য ফুল পুরুষ ফুল সংগ্রহ করতে হয় এবং যে পুরুষ ফুলের যে পাপড়ি সেগুলো অপসারণ করতে হয়। আর পাপড়ি অপসারণের পর আমরা যে পরাগধানী থাকে, পুরুষ ফুলের যে পরাগধানী থাকে, সেই পরাগরেণু আমরা অক্ষত অবস্থায় রাখব এবং স্ত্রী ফুল যেটা নির্বাচিত করব, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমরা ওই পরাগরেণুটা আলতো করে টোকা দিয়ে আমরা স্থানান্তর করব। এই চারটি ধাপ মূলত। প্রথমত পুরুষ ফুল সংগ্রহ, তারপরে পুরুষ ফুল থেকে পাপড়িগুলো সরিয়ে নেব, স্ত্রী ফুল নির্বাচন এবং স্ত্রী ফুলের নির্বাচনের পর গর্ভমুণ্ডে আমরা পরাগরেণুগুলো স্থানান্তর করব। প্রথমত এই চারটি ধাপ অনুসরণ করে আমরা কৃত্রিম পরাগায়ন সম্পূর্ণ করে থাকি। অন্যান্য কিছু পদ্ধতিও আছে। আমরা যদি পরাগধানী থেকে সরাসরি গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর করার একটি প্রক্রিয়া, আর একটু যদি আমরা তুলি বা ব্রাশের মাধ্যমে আমরা কিন্তু পরাগরেণুটা স্থানান্তর করতে পারি। তুলি যদি আমরা আলতো করে পরাগধানীতে স্পর্শ করাই তাহলে কিন্তু পরাগরেণু ওই তুলিতে লেগে যাবে, তারপরে আমরা ওই তুলিটুকু গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রী ফুলে আলতো করে যখন স্পর্শ লাগাবো তাহলে কিন্তু এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পরাগায়ন সম্পূর্ণ হবে। পরাগায়নের আরো একটি, যে পরাগায়ন করার পর আমরা কৃত্রিম পরাগায়ন করার পরে আমরা লক্ষ্য রাখতে হবে যে ফলটির রং পরিবর্তন করে কিনা, বৃদ্ধি পায় কিনা। তবে যদি ফলটির রং পরিবর্তন হয় তখন ফলটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন বুঝতে হবে যে কৃত্রিম পরাগায়ন সফল হয় নাই।
9: সবশেষে আপনার কাছে জানতে চাইব কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন সম্পর্কে।
10: কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যে আমি যদি মিষ্টি কুমড়া বলি অথবা আমরা যদি লাউ ধরি, এগুলোর ফুলগুলো সাধারণত খুব সকালে ফোটে। পুরুষ ফুলগুলো 3-4 মধ্যে ফুটতে শুরু করে এবং 5-6 মধ্যেই সর্বোচ্চ ফুল ফোটে। ফুল ফোটার 3-3.5 ঘন্টার মধ্যেই এই পরাগায়নটা শেষ করতে হয়, অর্থাৎ সকাল 8-11 মধ্যে এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ করতে হয়। 8-11 মধ্যে আমরা পরাগায়ন প্রক্রিয়াটা শেষ না করি তাহলে কিন্তু আমাদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের যে আঠালো ভাবটা সেটা চলে যায় এবং স্ত্রী ফুল বন্ধ হয়ে যায় এবং এই পরাগায়ন সম্ভব হয় নাই। এটা চালকুমড়া এবং লাউ সহ প্রত্যেকটি কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য যে আমরা এই কৃত্রিম পরাগায়নটা সকালবেলা সম্পন্ন করব। সূর্য ওঠার আগেই সম্ভব হলে এই প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করব।
9: কোন সতর্কতার প্রয়োজন আছে কি সেক্ষেত্রে?
10: আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে আমরা যদি হস্ত পরাগায়ন করি তাহলে আমাদের নিশ্চিত হবে যে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগায়নটা স্থানান্তর হয়েছে, আর যদি ব্রাশের মাধ্যমে করি তাহলেও এটা আমাদের নিশ্চিত হতে হবে যে ব্রাশে পর্যাপ্ত পরাগরেণু লেগেছে এবং এটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে।
9: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের চমৎকার তথ্য দিয়ে উপকৃত করার জন্য।

0: বলো কেমন লাগলো
1: গানটা?
2: মাছ ছাড়া আমারও এক বেলা চলে না, মাছ লাগবই
1: ভাবি তো লাগবই।
0: শিল্পী ছিলেন রুকসানা আক্তার লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম। গানটি লিখেছেন শাহ মোহাম্মদ সিরাজ আর সুর করেছেন অশোক কুমার সরকার। খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের এই যে সবজি চাষের ব্যাপারেও কিন্তু আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা আছে, যদিও এখন যেটা শোনাবো সেটা নতুন না, বহুদিন ধরেই চালু আছে।
2: নতুন নতুন প্রযুক্তি আছে না,
0: এখন হচ্ছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। চলো এই বিষয় নিয়ে আজকে শুনি।
2: আচ্ছা,
0: বলছেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। আমরা শুনি।
1: আচ্ছা শুনি।
3: প্রাকৃতিক লীলা বৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের অধিকাংশ এলাকায় হাওড় পাওড় বিল ঝিল এসব জায়গায় বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। সেখানে সবজি চাষ করা বা বীজতলা তৈরি করার মতো উপযুক্ত জমি পাওয়া যায় না। কিন্তু তাই বলে কি সবজি উৎপাদন থেমে থাকবে? না, সেখানেই রয়েছে আমাদের আবহমান কাল ধরে চলা একটি প্রযুক্তি, সেটি হলো ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করার জন্য যে কাজটি করা হয় সেটা হলো পানির উপরে কচুরিপানা, টোপাপানা, শ্যাওলা বা এই ধরনের উপাদানকে জড়ো করে একটি স্তূপ তৈরি করা হয় এবং এই স্তূপগুলোতেই সবজির চাষ করা হয়। কোনো কোনো এলাকায় ধানের বীজতলাও করা হয়। তো কৃষক এভাবেই আসলে সবজির চাহিদা মেটানোর জন্য এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে আসছে, যা বিশ্বের একটি ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি হিসেবেও আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। তো প্রথমেই এই স্তূপ বা ধাপটি কিভাবে তৈরি করব সেটি নিয়ে একটু আলাপ করি। বর্ষার পানিতে যখন কচুরিপানাগুলো দ্রুত বংশবিস্তার শুরু করে তখন কচুরিপানা সংগ্রহ করতে হয়। পানির গভীরতার উপর নির্ভর করে নির্বাচিত জায়গায় 2-3 খণ্ড বাঁশের 3-4 হাত লম্বা আড়াআড়ি বা লম্বা করে ডাল ফেলে একটি জায়গায় এই বাঁশ দিয়ে ঘেরা দেওয়া হয়। প্রথমে নিচের দিকে বড় আকারের কচুরিপানা ও পরে উপরের দিকে ছোট আকারের কচুরিপানা জমা করে করে স্তূপ করা হয়। প্রাথমিকভাবে 1 বর্গমিটারের কচুরিপানা একটি ছোট ধাপ তৈরি করা হয় এবং ধাপটির চারপাশে আরও কিছু কচুরিপানা দিয়ে স্তূপ করতে হয়। এমনভাবে স্তূপটি করা হয় যাতে অন্তত একজন কৃষক উঠে এটির উপরে দাঁড়াতে পারে এবং পরে চারপাশ থেকে আরও কচুরিপানা নিয়ে উল্টে পাল্টে এর উপরে স্তূপ করা হয়। এভাবে 2-3 মিটার চওড়া হলে যতদূর সম্ভব লম্বা করা যায় এবং এভাবেই ধাপ তৈরি করতে হয়। ধাপ তৈরির শেষের দিকে কচুরিপানাগুলোর শেকড় উপরের দিকে এবং কাণ্ডগুলো নিচের দিকে রেখে আস্তে আস্তে প্রস্থ থেকে দৈর্ঘ্য বরাবর সাজাতে হবে। তাহলে এখন জানি যে আসলে ধাপে কি কি সবজি চাষ করা যায়। ধাপে সাধারণত পালং শাক, লাল শাক, ঢেঁড়স, শশা, ডাঁটা, পুঁই শাক, বরবটি, ঝিঙ্গা, মরিচ, টমেটো, করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ এবং চাল কুমড়াও চাষ করা সম্ভব। ধাপে বীজ বপনের জন্য এখন বীজ বপন বা এই ধাপে বীজ বপনের উপযোগী করার বিষয়ে একটু আলাপ করি। প্রস্তুতকৃত ধাপটি প্রথমে সুবিধাজনক স্থানে বা বাড়ির কাছাকাছি ভাসিয়ে নিয়ে যেতে হবে এবং বীজ বপনের জন্য ধাপ তৈরির শেষের কচুরিপানার শিকড়ের উপর কাদা এবং গোবর দিয়ে 2-3 ইঞ্চি পুরু একটি প্রলেপ দিতে হবে। এখানে সামান্য একটি ইউরিয়া সার প্রয়োগ করলে কচুরিপানাগুলো খুব দ্রুত পচে চাষযোগ্য হয়। এভাবে 10-12 দিন পচানোর পর বীজ বপন করা হয়। গোবর বা কাদার পরিবর্তে পুরনো ধাপও এখানে ব্যবহার করা যেতে পারে এবং ধাপের জমি অন্য জমির তুলনায় এখানে ঘনভাবে বীজ বপন করা হয়। আর ধাপে কি কি আসলে পরিচর্যা করা হয় বা কি কি সুবিধা সে বিষয়ে একটু জেনে নেই। আমাদের এই ধাপ চাষের বা ভাসমান বেডের সবজি চাষে তেমন কোনো সারের প্রয়োজন হয় না, কারণ এই যে স্তূপটি বা কচুরিপানার যে তর এটি আসলে উন্নত মানের কম্পোস্ট সার, ফলে শাকসবজি তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এই কচুরিপানার স্তূপ থেকেই গ্রহণ করে থাকে। এই জন্য কোন গাছের বাড়বাড়তির কোনো ক্ষতি হয় না, কেবল মাঝে মাঝে কিছু একটু হালকা ইউরিয়া সার স্প্রে করে দিলে সবজির বৃদ্ধি আরো ত্বরান্বিত হয়। ধাপটি পানির উপরে থাকে বলে এখানে আলাদা করে সেচ দেওয়ার প্রয়োজন নেই। রোগ বা পোকার আক্রমণ তেমন নেই, তবে ইঁদুর বা একটু বড় আকারের মাছ অনেক সময় ক্ষতি করে থাকে, সেই ক্ষেত্রে নেট দিয়ে ঘিরিয়ে রাখা যেতে পারে। সবচেয়ে শেষে আমরা যে অর্থনৈতিকভাবে যে সুবিধা সেটি হলো যে এখানে ঘনভাবে বীজ বপন করা যায়, কাজেই বীজ বপন করে আমরা চারা উৎপাদন করে বিক্রি করতে পারি। যেসব এলাকায় চাষাবাদের জমি নেই সেখানে সবজি উৎপাদন করা যায়, সার এবং সেচ খরচ নেই বললেই চলে, অবসর সময়কে কাজে লাগানো যায় এবং পতিত জায়গা সদ্ব্যবহার করা যায়। এখানে মাছের উপরে সবজি চাষ একই সাথে একটি জায়গাকে বেশি ব্যবহার করার সুযোগ করে দেয় এবং কর্মসংস্থানের একটি ভালো সুযোগ তৈরি করে।

0: আসমানটা খুব কালা, বাইরে জোর বাতাস বইতেছে, বৃষ্টি হইতেছে, ঠাডা পড়তেছে। এমন সময় তোমার বাইরে যাওয়ার দরকার নাই বাবাজি।
1: আমি না গেলে মাঠের থনে গরু ছাগল গুলারে বাড়িতে নিব কেডা আম্মা যান? আমি তো আপনারে দেখতে আওনের আগেই ওইগুলারে মাঠের জমিতে ঘাস খেতে দিয়েছি।
0: বাড়িতে তোমার ছোট ভাই আছে, কাজের লোক জব্বার আছে, পুরাই গিয়ে নিয়ে আসবো।
1: তারপর ছাতা
2: নিয়ে আপনি বাইরে যাবেন না, সবুর করেন, সবুর করেন, ঝড় থামুক, ঠাটা পড়া বন্ধ হোক।
1: যাই কর আসেন, আমি যামু আর আমো, আমি তো গেলাম।
0: জামাই, আরে জামাই,
2: তুমি
0: রক্ষা করো আল্লাহ, ওগুরে তুমি রক্ষা করো।
1: ওরে আল্লাহ, ঝড় বৃষ্টি তো আরো বাইরে গেল। যাই, ওই শিকদার বাড়ির বট গাছটা নিচে যাইয়া খারাই।
2: তিনি বলছেন এই রকম দুর্যোগের দিনে ঘন ঘন বজ্রপাত হইতে থাকলে খোলা মাঠে বিদ্যুতের তারের খুঁটির নিচে, বড় গাছের নিচে, পানির কাছে থাকা নিষেধ।
1: আচ্ছা, ওই সব জায়গায় থাকলে কি ঘটতে পারে রাশেদ?
2: আরে বিদ্যুতের আধান মানে ওই ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক সার খুব বেশি হয়, তখন মানুষের শরীরে রক্ত ওই বিদ্যুৎরে খুব তাড়াতাড়ি কাছে টানে, শরীর পুইরা ছাই হয়, মানুষ সহ সবকিছু পুইরা যায়,
1: সর্বনাশ। তাহলে বাঁচানোর উপায় কি?
2: তখন ঘরে থাকাই ভালো। হঠাৎ ঝড় হলে যদি কেউ বাইরে থাকে তাহলে তারে দ্রুত নিরাপদ স্থানে যাইতে হইব। আর শোনেন, মাঠে ঘাটে খোলা জায়গায় তাল গাছ লাগাইতে হইব আরো বেশি বেশি করে।
1: আচ্ছা রাশেদ, বজ্রপাত ঘটে কেমনে?
2: জোর বাতাসের ধাক্কায় আকাশে ভাইসা বেড়ানো বড় বড় মেঘের খণ্ড জোরে ধাক্কা খাইলে মানে ওই সংঘর্ষ হইলে বজ্রপাত ঘটে, বিদ্যুৎ মানে বিজলি চমকা।
1: আল্লাহ রে, গরু ছাগল গুলার কি জানি হইলো, আল্লাহ জানে।
2: হ্যাঁ আল্লাহ রে ডাকেন,
1: আল্লাহ
2: তিনি রক্ষা করার একমাত্র মালিক।
1: আল্লাহ
2: চলে চলে দৌড়ে আমাকে বাড়ির দিকে যাই।
1: বাড়ি যাই, আমি কাল থেকে কাল মাঠে ঘাটে খোলা জায়গায় খালি তাল গাছ লাগানোর ব্যবস্থা করবো।
2: চলে
3: তার মানে সোজা কথা হলো, বজ্রপাতের যদি কোনো আশঙ্কা আমরা দেখি,
4: হ্যাঁ,
3: তাইলে আর
5: নিরাপদ জায়গায় থাকতেই ঘরে যতটা সম্ভব নিরাপদ জায়গায় থাকতে হবে।
3: নিরাপদ জায়গায়
5: আর যদি কোনোভাবে নিরাপদ জায়গায় না যাইতে পারি তাহলে ওই যে আঙ্গুলের মধ্যে ভর দিয়ে বসে পড়ো, কানে আঙ্গুল দিয়ে ভর দিয়ে বসে যাইতে হবে, বুড়ো আঙ্গুলের মধ্যে পায়ের।
3: তো চলো আবার যে কথাটা বলবো যে সেটা যে অতিবৃষ্টি যে হচ্ছে এখন মাঠের ফসল রক্ষার জন্য আমাদের কি করণীয় এটা নিয়ে কথা বলতে বলতে আমরা বিদায় নেব। এই যে অতিবৃষ্টিতে মাঠের ফসল রক্ষার জন্য দ্রুত কিছু পদক্ষেপ আমাদের নেওয়ার দরকার, তাহলে ক্ষতি অনেকটাই পুষায় নেওয়া যায়। যেমন জমি থেকে দ্রুত পানি
5: সরায় দিতে,
3: নালা বা ড্রেন পরিষ্কার করে জমি থাকা পানি বের করে দিন। অধিকাংশ ফসল দীর্ঘ সময় জলাবদ্ধতা সহ্য
5: করতে মনে করো যে যদি গাছ তো বেকা হয়ে পড়ে যায় না, অনেক সময় দড়ি দিয়ে টানা দিতে, তার টানা দিয়ে মনে করো বান্ধি টান দিতে
3: খুঁটির সাহায্যে।
5: তারপরে মনে করো যে ওই যে অনেক সময় মনে করো ডাল পালা তো ক্ষতিগ্রস্ত হয়, সেগুলা মানে ভাঙ্গি টাঙ্গি যায়, সেগুলাও ছাটি ছুটি দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া লাগবে। এগুলা না করলে আবার দেখা গেল যে ওটা থেকে রোগ বালাই তৈরি হবে, হ্যাঁ মনে করো যেটা ভালো হওয়ার হইলো হইলো হয় সেটা আর ভালো হবে না।
6: হ্যাঁ মাস্টার ভাই, প্রতিদিন যত্ন করতে হইব, দেখতে হইব কি অবস্থা,
5: তারপরে আগাছা থাকলে পরিষ্কার করে দেওয়া লাগবে।
3: অতিবৃষ্টির পরে কিন্তু ছত্রাক জনিত রোগের ঝুঁকিটা বাড়ে, তো এরকম যদি লক্ষণ আমরা দেখি তাহলে কৃষি কর্মকর্তা আছেন না আমাদের স্থানীয় ভাবে, তাদের পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করা
5: লাগবে।
3: আর ভারী বৃষ্টিতে তো সার অনেক সময় ধুয়ে যেতে পারে, পানি নেমে গেলে প্রয়োজনে মাটির অবস্থা অনুযায়ী পরিমিত মাত্রায় কিন্তু সার প্রয়োগ করতে হবে।
5: হ্যাঁ, করা লাগবে। তারপরে মনে করো আগাছা আগাছা পরিষ্কার করে দেওয়া লাগবে, আর তারপরে আবার যদি ফল ফলাদি থাকে সেগুলাকে আবার দ্রুত সংগ্রহ করা লাগবে,
3: ফসল আর কি
5: ফসল। তারপরে আবার
3: ভাবি যেটা বললো যে নিয়মিত জমি পরিদর্শন করা,
6: এই যে পরিশ্রম করে ফসল ফলাই, এই যে যত্ন তোরকম করতে হয় কনা যত্নে রতন মিলে, আমি কেমন পরিশ্রম করি এই যে বাজারও নেই কয়টা পয়সা পাই, আমারও হাত গরম থে বাজার করতারি
5: টাটকা বিষমুক্ত খাবার
6: নিরাপদ ফসল ফলাই, আবার দামও বেশি পাই বাজারে।
3: এখন এই যে অতিবৃষ্টি হলো সারা দেশের, আমার বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ বড় কষ্টে আছে, আমাদের এখন উচিত শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে হবে না, যার যার অবস্থান থেকে আমরা তাদের পাশে গিয়ে
6: দাঁড়াবো। মাস্টার অনেকের ঘরের ভিতরে পানি ঢুকছে, সবাই মিলে আমরা সহযোগিতা করছি।
3: এই সহযোগিতার আহ্বান জানিয়ে চলো আমাদের আজকের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার থেকে আজকের মধ্যে বিদায় নেব আমরা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠান। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি।
5: আচ্ছা, উঠি।

0: বাংলাদেশ বেতার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় পালের পক্ষ থেকে যারা শুনছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এ পালের অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা কজন, লায়লা পারভীন কিয়া, কনুজ শিকদার ও আমি মোহাম্মদ জুবাইর ইকবাল। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও এস এম আল জুবাইর। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দুর্বারের আয়োজন থেকে। সৈনিক ভাইয়েরা, দুর্বারের আয়োজনে আপনাদের সাথে আজ রয়েছি আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া।
0: সৈনিক ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকের নিবেদন চিত্রগীতি, ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান। আর অনুষ্ঠানের প্রথমে শোনাব জ্যোতি ছায়াছবি থেকে একটি গান, যুগলে গিয়েছেন রুনা লায়লা ও খালিদ হাসান মিলু।

তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন, ভালোবাসা ছিল অজানা। এই গানটি গেয়েছেন এন্দ্রকিশোর, ছায়াছবি স্ত্রী।

0: তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি, অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয় মারল রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। সৈনিক ভাইয়েরা শুনছিলেন কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা। আমরা এবার চলে যাব পরবর্তী গানে।
1: চিত্রগীতের এবারের গানটি একসাথে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন, ছায়াছবি বিচার হবে।

জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে। আসিফ আকবর ও মিম গেয়েছেন এই গানটি। ছায়াছবি মাই নেম ইজ খান।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান। এবারে চন্দ্রকথা ছায়াছবির গান শোনাব সেলিম চৌধুরীর কণ্ঠে।

চিত্রগীতির সবশেষে শুনাব নূর ছায়া ছবির গান ইমরান ও কণা গেয়েছেন তোরে এত ভালোবাসি আর বলবো কতবার এই গানটি।

0: সৈনিক ভাই বোনেরা, এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দুর্বারের সব আয়োজন। এতক্ষণ দুর্বার জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন গিয়া।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের কানসাসে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। এর আগে গতরাতে মিয়ামিতে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এদিকে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী 19 জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে চলমান বিশ্বকাপ ফাইনালের জন্য প্রায় 1,200 বিশেষ টিকিট আগামী শুক্রবার বিক্রির জন্য উন্মুক্ত করেছে, যার প্রতিটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে $7,380। আগামী মঙ্গলবার বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে 3-ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারতকে 56 রানে পরাজিত করে 4-0 সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 257 রান করে। জবাবে ভারত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 রান করতে সক্ষম হয়। উল্লেখ্য, দুদলের মধ্যকার সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ইংল্যান্ড। র্যাঙ্কিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান 268 করে রেটিং আছে। টি টোয়েন্টির সেরা দল এখন ইংল্যান্ড। র্যাঙ্কিংয়ের তৃতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। 224 রেটিং নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলাদেশ। আগামী বুধবার বাংলাদেশ এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে 3-ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বুলাওতে বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। শুক্রবার দুদলের মধ্যে দ্বিতীয় এবং আগামী রোববার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বিকেল 4:30 শুরু হবে। গাজীপুরে ফুটবল লীগে এফসি টাইগার লিজেন্ডস ফাইনালে উঠেছে। আজ অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে এফসি টাইগার লিজেন্ডস 4-1 গোলে সামিয়া কনস্ট্রাকশন ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। খেলার শুরুতেই দুদল আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু করলেও এফসি টাইগার লিজেন্ডস 4-1 গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় সামিয়া কনস্ট্রাকশন ফুটবল দলকে। দেশে তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে এই খেলা অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ ক্রিকেটের পরবর্তী আসর আগামী বছরের জুন জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেন্যুর সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সচেতন জীবনযাত্রা এবং পরিকল্পিত উপায়ে গড়ে তোলা ছোট পরিবারে সবাইকে নিয়েই সুস্থ আছেন। বন্ধুরা, সময় উপযোগী সচেতন সিদ্ধান্ত নেয়া আর সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা জীবনকে করে তোলে সহজ আর সুন্দর। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বলে যায় নানা পরিবেশনায় জীবনের কথা, ছোট পরিবার গড়ে তোলার কথা এবং সুস্থ থাকার কথা। সাথেই থাকুন, শুরু করছি ডাকবাক্সের পালা।

0: ডাকবাক্সে চিঠি এবং ইমেল, এ নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন। আপনাদের উত্তর জানানো হয় এখানে। চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য অন্যান্য দিনের মতো আজও উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি আজকের আয়োজন। মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সবকটি অনুষ্ঠান আমি প্রতিদিনই শুনি, মাঝে মাঝে আমাদের পরিবারের সবাইকে নিয়ে শুনি, মাঝে মাঝে আমার পুরনো বন্ধুদেরকে নিয়েও শুনি। এবং আপনি খুব সুন্দর করে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে কি কি শিখতে পারছেন, জানতে পারছেন এবং বাস্তব জীবনে সেগুলো কাজে লাগাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে বিশদ আকারে লিখেছেন।
1: ধন্যবাদ মোহাম্মদ শামীম শরীফ আপনাকে। আপনি জানিয়েছেন যে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন এবং মাঝে মধ্যে পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে শুনে থাকেন। তবে আমরা আশা করি সবাইকে নিয়েই নিয়মিত শুনবেন আমাদের অনুষ্ঠান, মতামত জানিয়ে লিখবেন নিয়মিত।
0: চিঠি লিখেছেন ইমতিয়াজ আহমেদ শিশির মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন, কৈশোর বা বয়সন্ধিকাল হল একজন মানুষের জীবনে সবচেয়ে পরিবর্তনশীল এবং সংবেদনশীল সময়। এই সময় শারীরিক, মানসিক ও হরমোনজনিত নানা পরিবর্তন ঘটে, যা নিয়ে কথা বলতে অনেকে দ্বিধা বোধ করে। এই জায়গাটিতে বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সফল ভূমিকা রেখে চলেছে। আমি একজন কিশোর, বেতারের এই সেল আমার পরম বন্ধু, বিপদের সঙ্গী, পথ প্রদর্শক ও সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়। এক প্রিন্টে এত কিছু অন্য কোথাও পাওয়া যাবে না। আমি গর্বিত এই সেলের বন্ধু হতে পেরে। বিনোদনের মাধ্যমেও যে শেখা যায়, তাই এই সেলের নাটিকা গান শুনলেই বোঝা যায়, এগুলো জীবন পরিবর্তনের সহায়ক, সেই সাথে উত্তম জীবন গঠনের একমাত্র হাতিয়ার বলে আমি মনে করি। তাই তো আজও আমি নিজে সচেতন এবং আমার বন্ধুদেরকেও সচেতন হতে পরামর্শ দিয়ে থাকি। এই আলো পুষ্টি সেলের আলো, যা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
1: ইমতিয়াজ আহমেদ শিশির, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিজের মনে কথাগুলো খুব সুন্দর করে আমাদের লিখে জানিয়েছেন। আমরাও আপনার পুরো চিঠিটাই পড়লাম। আপনি ঠিকই বলেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে কিশোর কিশোরীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সমাধান নিয়ে আমরা বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করে থাকি, যাতে কিশোর কিশোরী বেতার শ্রোতারা শুনে বুঝে নিজেদের জীবনে তা কাজে লাগিয়ে সুস্থ সুন্দর থাকতে পারেন। অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য।
0: এবার ইমেল থেকে পড়ছি। কালীগঞ্জ ঝিনাইদহ থেকে ইমেল করেছেন এস এম সবেদ আলী। আপনি লিখেছেন, আমি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানগুলো নিয়মিত শুনে থাকি, ভালো লাগে এবং উপকৃত হই। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে বিভিন্ন অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে পরিকল্পিত পরিবার গঠন, পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সরাসরি শিক্ষিত ও উদ্বুদ্ধ করছে। আপনি আরও লিখেছেন, যেসব বিষয়ে তথ্য ও পরামর্শ পাওয়া যায়, গর্ভকালীন সেবা, শিশু পুষ্টি, পরিবার পরিকল্পনা, বয়সন্ধিকালীন স্বাস্থ্য, মা ও শিশু মৃত্যুহার হ্রাস, রোগ প্রতিরোধ, পুষ্টি সচেতনতা, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, কুসংস্কার দূরীকরণ, বিনোদনের মাধ্যমে শিক্ষা, নাটক, ম্যাগাজিন, ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে বিনোদনের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্যগুলো সহজেই সবার কাছে পৌঁছে দেওয়া হয়।
1: এস এম সাবেদ আলী, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান আপনি নিয়মিত শোনেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই সেল থেকে কি কি বিষয়ে তথ্য পরামর্শ পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করেছেন। আপনার প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে যারা এই অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকেন তারা নিশ্চয়ই জানেন এসব বিষয়ে এবং তারা বিভিন্ন তথ্য পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছেন বলে আমাদের কাছে লিখে জানিয়ে থাকেন।
0: বেলকুচি সিরাজগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু। ছোট্ট একটি নাম, সুখের ঠিকানা, প্রতিদিন সকাল 7:20 প্রচারিত হয়, মাত্র 10 মিনিট। এখান থেকে খুব ভালো ভালো তথ্য পাওয়া যায়, যা সবারই জানা প্রয়োজন এবং সবার কাজেও লাগে। ওই কথাগুলো ভোরের আলোয় আলো ছড়ায়, যা মানুষের হৃদয়ের মাঝে আগামী পথ চলার সুন্দর দিক নির্দেশনা দেয়। 5ই জুলাই রোজ রবিবার সকাল 7:20 খুবই ভালো পরামর্শ, জেন্ডার সমতা ও নারী বৈষম্য নিয়ে আলোচনা, খুবই ভালো লাগলো। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে।
1: মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিদিনের অনুষ্ঠান সুখের ঠিকানা নিয়ে এর আগেও আমরা শ্রোতাদের মতামত পেয়েছি। 10 মিনিটের এই অনুষ্ঠানটি অনেকেই শুনে থাকেন, শুনতে পছন্দ করেন এবং প্রতিদিন যে তথ্য পরামর্শ পেয়ে থাকেন সেগুলো তাদের উপকারে লাগে বলেই আমাদের জানিয়ে থাকেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: মোহাম্মদ রবিউল ইসলাম মোয়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন। ডাকবাক্সের চমৎকার উপস্থাপনা আমাদের অনেক ভালো লাগে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের কল্যাণে আমাদের জীবন হয়ে উঠেছে আর আরো সুন্দর বেগবান সাপ্তাহিক নাটক ও তারুণের কণ্ঠে শুনে বেশ উপকৃত হচ্ছি, যা ভাষায় প্রকাশ করে বলা যাবে না। অসংখ্য ধন্যবাদ সকল কলাকুশলীকে। নীলুফা আক্তার নীলা পাবনা থেকে আপনার ইমেইলে আপনি লিখেছেন, ডাকবাক্স আমার একান্ত বন্ধু, কারণ এর মাধ্যমে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন তথ্য জানতে পারি। এক কথায় আমরা এই সেল থেকে ষোলো আনা সেবা পেয়ে থাকি। প্রতিনিয়ত পুষ্টি সেবা, স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা আমরা পাই। বলা যায় এই সেল আমার পরিবারের একান্ত আপনজন। এই সেল থেকে প্রচারিত অনুষ্ঠানের চিকিৎসা সেবা সারা দেশের মানুষ ঘরে বসে খুব সহজেই পেয়ে থাকে। এই সেল সকাল থেকে রাত অবধি যত ফিচার, জীবন্তিকা, স্পট নাটক প্রচার করে তার মাধ্যমে আমরা জীবনকে সুন্দরভাবে সাজানোর সব উপাদান পেয়ে থাকি। ধন্যবাদ ডাকবাক্স, ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল।
1: মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন এবং নীলুফা আক্তার নীলা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের উপকারিতার কথা যেমন লিখে জানিয়েছেন, তেমনি বিশেষভাবে লিখেছেন ডাকবাক্স অনুষ্ঠানটির কথা। ডাকবাক্স অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের মনের কথা আমাদের কাছে পাঠিয়ে থাকেন, আমরাও আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানে তা জানাতে এবং উত্তর দিতে চেষ্টা করে থাকি। আরও একবার ধন্যবাদ আপনাদের দুজনকে।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। প্রযোজক ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ইমেলের ঠিকানা, বেতার phnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার, আমাদের সাথেই থাকুন। আবার ইমেল থেকে পড়ছি, মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচার করা হয় তার মধ্যে এসগরি ছোট পরিবার অনুষ্ঠানটি অন্যতম, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী ও অভিভাবক সচেতন হচ্ছে এবং সঠিক পরিবার গঠনের জন্য ভূমিকা পালন করে আসছে।
1: নাসির হোসেন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একটি আয়োজন এসগরি ছোট পরিবার নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন, উপকারিতার কথা বলেছেন, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। নিয়মিত থাকবেন এই সেলের সাথে।
0: মোসাম্মত মনিরা খাতুন ময়মনসিংহ থেকে আপনার ইমেইলে আপনি লিখেছেন, ঘরের কোণে রাখা প্রিয় রেডিও সেটটা থেকে ভেসে আসা বাংলাদেশ বেতারের পুষ্টি সেলের সুর আজ আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। বিয়ের পর যখন নতুন সংসার শুরু করেছিলাম তখন সংসারকে সুখে স্বাস্থ্যে আগলে রাখা সঠিক পথটা আমার জানা ছিল না, ঠিক তখনই আমার জীবনে আলোর দিশারি হয়ে আসে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান। এই সেলের অনুষ্ঠানগুলো নিয়মিতই শুনছি, মেনে চলেছি বলেই আমি আজ সুখের সংসার গড়ে তুলতে পেরেছি। স্বামী সন্তান নিয়ে আমি যে সুখী এবং এক টুকরো স্বর্গ রচনা করতে পেরেছি তার পেছনে বেতারের এই অনুষ্ঠানগুলোর অবদান শব্দে প্রকাশ করার মতো নয়।
1: মোসাম্মত মনিরা খাতুন, জেনে ভালো লাগলো যে আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে পেরেছেন এবং সুখী পরিবার গড়তে পেরেছেন। আমাদেরও প্রত্যাশা শ্রোতারা ভালো থাকবেন, নিয়মিত অনুষ্ঠান শুনবেন, তাদের মনের কথা আমাদের কাছে লিখে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ইমেলের জন্য।
0: বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেইল থেকে, পাঠিয়েছেন ঘাটাইল টাঙ্গাইল থেকে সম্রাট এমডি ফারুক মুঘল।
1: ঘাটাইল টাঙ্গাইলের শ্রোতা বন্ধু সম্রাট এমডি ফারুক মুঘল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনার এ সপ্তাহের ইমেইলটি আমাদের কাছে সুন্দর একটি ইমেইল মনে হয়েছে এবং যে কারণে আপনার এই ইমেইলটি সেরা চিঠি হিসেবে আমরা নির্বাচন করেছি। আমরা পড়ছি ইমেইল থেকে।
0: বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রচারিত সুখী সংসার বিভিন্ন সচেতনতামূলক প্রতিবেদন, কার্টুন, নাটক এবং বিশেষ অনুষ্ঠান যুগের পর যুগ ধরে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে সব শ্রেণী পেশার মানুষের কাছে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার কল্যাণ বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে। আমাদের সমাজে অনেকেই লজ্জা বা সংকোচের কারণে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কিংবা পুষ্টি নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন না। সেই ক্ষেত্রে বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠানগুলো নীরবে একজন সচেতন পরামর্শকের ভূমিকা পালন করছে। বলা যায় এগুলো জনসাধারণের জন্য একটি উন্মুক্ত প্রাথমিক স্বাস্থ্য ও সচেতনতা সেবার গুরুত্বপূর্ণ মাধ্যম।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার, বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না.
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা. আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না. সূরা আরাফ আয়াত 56.
3: আজ হাওর বাওর চরাঞ্চল, পাহাড়ি এলাকা, গ্রাম থেকে গ্রামান্তরে এবং দেশের অসংখ্য মা বোনের ঘরে ঘরে বাংলাদেশ বেতারের এই বার্তা পৌঁছে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবার পরিধি আরও বিস্তৃত হয়েছে, ফলে নতুন প্রজন্ম সহজেই এই মূল্যবান অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হতে পারছে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কলাকুশলী ও কর্মীদের প্রতি জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাদের এই মহত উদ্যোগ আরো সমৃদ্ধ হোক এবং দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে অব্যাহত থাকুক, এই প্রত্যাশাই রইল।
4: সম্রাট এমডি ফারুক মোগল, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, এর আগে আপনার কাছ থেকে চিঠিও পেয়েছি, ইমেইলও পাঠাচ্ছেন আপনি। আপনার ইমেইলটি পড়ে আমরা বুঝতে পারলাম যে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো নিয়ে চিন্তাভাবনা করে থাকেন এবং এসব অনুষ্ঠান থেকে শ্রোতারা কিভাবে উপকৃত হচ্ছেন তা আপনি লিখে জানিয়েছেন। আপনি ঠিকই বলেছেন যে অনেক সময় দ্বিধা বা সংকোচের কারণে পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যার কথা অনেকে প্রকাশ করতে পারে না, কিন্তু সেগুলো জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে সহজেই সমাধান পেয়ে যেতে পারেন। আমরাও প্রত্যাশা করি যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা সুখী পরিবার গঠনের এবং স্বাস্থ্য পুষ্টিতে ভালো থাকার সব তথ্য পরামর্শ পেয়ে যাবেন। আপনার মতামত আমাদের ভালো লেগেছে, আরও একবার ধন্যবাদ ও অভিনন্দন, আশা করি নিয়মিত লিখবেন।
3: বন্ধুরা, আমরা চলে এসেছি শেষের পর্যায়ে এবং এখন সময় প্রাপ্তি স্বীকারের। আরও যারা ইমেল করেছিলেন, মনোয়ারুল ইসলাম গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, আলী আহমেদ আরিফ সাপাহান নগা থেকে, মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট থেকে, তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জের আরেক বন্ধু, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জের বন্ধু, মোসাম্মদ মাহমুদা পারভিন মোহনা পীরগাছা রংপুর থেকে, মোহাম্মদ তানভীর শাফি মুজিবনগর মেহেরপুর থেকে, মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে, মোহাম্মদ ইসমাইল হোসেন মোকামতলা শিবগঞ্জ বগুড়া থেকে, ইমন আহমেদ দুলাল সাটুরিয়া মানিকগঞ্জ থেকে, নিশিতা জাহান তৃষা হাতিয়া নোয়াখালী থেকে।
4: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ আমাদের এখানে শেষ করতে হবে, তবে আগামী সপ্তাহে আবারও কথা হবে এই প্রত্যাশা রইল। সবাই নিয়মিত থাকবেন বাংলাদেশ বেতারের সাথে, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে।
3: বন্ধুরা, সচেতনতার নিয়ম মেনে চলা এবং আশেপাশের সবাইকে মেনে চলতে উদ্বুদ্ধ করা, এটিকে আমরা যদি নিজেদের একটা দায়িত্ব মনে করে নিই তাহলে সচেতনতার আলো ছড়িয়ে যাবে আরো সুন্দরভাবে আরো গভীরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিটি দিন আমাদের সাথেই থাকুন। চিঠি এবং ইমেলের অপেক্ষায় আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নীলুফার জাহান। শুরুতেই শিরোনাম। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গৃহীত দুটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর। মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দাফন সম্পন্ন। জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত। ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত 1,05,00,000 টাকা ও 2,050 মেট্রিক টন চাল বরাদ্দ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক প্রস্তাব। এবং বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে টপকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ শীর্ষে উঠল ইংল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোন ধরনের গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ধানমন্ডি, গুলশান এবং বাড়িধারা লেক সংস্কার ও সংরক্ষণ এবং যথাযথ সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে সমন্বিত উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। বৈঠকে ধানমন্ডি লেক সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এছাড়া গুলশান ও বাড়িধারা লেকের সঙ্গে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী 6 মাসের মধ্যে পুরোপুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়সীমার মধ্যে ঢাকার আমিনবাজার ও মাতোয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দুটি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বলা হয়, চীনের সিএমইসি গ্রুপ উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী 25 বছর প্রতিদিন ঢাকা শহরের প্রায় 3,000 টন বর্জ্য ব্যবহার করে 42 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার BNF কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পে প্রতিদিন প্রায় 3,500 টন বর্জ্য ব্যবহারের মাধ্যমে বছরে প্রায় 15,000 টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় 81,000 মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
2: মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধির চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একটি জাতির প্রকৃত শক্তি তার জনসংখ্যার আকারে নয়, বরং এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার উপর নির্ভর করে।
0: জাতীয় সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম এবং বাদ আসর সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সদস্যরা। এ সময় তারা মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের কফিনে ফুল দেন। আগে জানানো হয়েছে, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এবারে শুনুন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
3: 1931 সালের পহেলা ডিসেম্বর দেশের সর্ব উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক নিভৃত পল্লী থেকে শুরু হয়েছিল যে জীবনের পথচলা। নিজ মেধা, সততা আর প্রজ্ঞার জোরে সেই জীবনই একদিন আসীন হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। রাজনীতির সেই অভিভাবক, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার চিরতরে বিদায় নিয়েছেন। তার এই মহাপ্রস্থানে বাংলাদেশের রাজনৈতিক আকাশে নেমে এসেছে এক অপূরণীয় শূন্যতা ও গভীর শোকের কালো ছায়া। দেশের চরম ক্রান্তি লগ্নে যিনি বারবার ত্রাতা হয়ে হাল ধরেছেন, দল মত নির্বিশেষে ছড়িয়েছেন ব্যক্তিত্বের দ্যুতি, তার এই প্রস্থান দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সুদূর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি নিয়ে সুপ্রিম কোর্টের আঙিনায় যিনি ছিলেন আইনের এক প্রদীপ্ত বাতিঘর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তার যে রাজনৈতিক যাত্রা, তা এদেশের সংসদীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তার নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা এবং দেশের সংকটময় মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গুরুদায়িত্ব যেভাবে তিনি সামলেছেন, তা আজ ইতিহাস। আইন, শিক্ষা, পররাষ্ট্র কিংবা গণপূর্ত, রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি রেখে গেছেন তার দূরদর্শিতার চিরস্থায়ী স্বাক্ষর। তার সেই বর্ণাঢ্য ও কর্মময় জীবনের অবসান ঘটল। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার চলে গেছেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও কীর্তি এদেশের মানুষকে পথ দেখাবে আজীবন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে আজ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা তার বর্ণাঢ্য কর্মজীবনে স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে মরহুম ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রতি সম্মান জানিয়ে সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে সংসদ আগামীকাল বেলা 3টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দলটির পক্ষ থেকে আগামীকাল ঢাকা সহ সারা দেশে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচির অংশ হিসেবে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ এক প্রতিবেদনে কেন্দ্রটি জানায়, দেশের তিনটি নদীর পানি পাঁচটি পয়েন্টে বেড়েছে। সাঙ্গু নদীর পানি বান্দরবান ও দোজাহারি, কুশিয়ারার পানি মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর পানি কলমা কান্দা স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারে শুনুন সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন।
5: টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের সাত জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সাত জেলায় 58টি উপজেলা, 386টি ইউনিয়ন এবং 11টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2,67,918টি পরিবার। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার 1,131টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা কবলিত জেলার সঙ্গে মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, এনজিও এবং স্থানীয় সমাজকর্মীদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। এদিকে চট্টগ্রামে বৃষ্টি কমার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও ক্ষতিগ্রস্ত লোকজন। প্রশাসনের সাথে বন্যা দুর্গত বিভিন্ন উপজেলার অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনীও। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে বন্যা ও পাহাড় ধসে অনেকজন নিহত হয়েছেন। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজার বন্যা পরিস্থিতিতে পানিবন্দী হয়ে পড়েছে 2,50,000-এরও বেশি মানুষ। ডুবে গেছে জেলার বিভিন্ন সড়ক, ঘর বাড়ি ও ফসলি মাঠ। সেই সাথে অব্যাহত রয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারে সব কটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ক্রমাগত বৃষ্টিপাত, মনু ও ধলাই নদীর ভাঙন দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় জনমনে এখনও স্বস্তি ফেরেনি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে। সরকারিভাবে এখন পর্যন্ত 110 মেট্রিক টন চাল, নগদ 5,00,000 টাকা, 350 প্যাকেট শিশু খাদ্যসহ প্রায় 4,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জে গত 2 দিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ নদীর পানি বাড়ছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: এদিকে টানা মৌসুমি বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী শিক্ষার্থীসহ সকল সাধারণ নগরবাসীকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ঢাকায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অবিরাম ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। রাজধানীর মতিঝিল, দিলকুশা, টিকাটুলি, শান্তিনগর, বাড্ডা, গ্রিন রোড, তেজতুরি বাজার, পান্থপদ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি 27 ও 32 নম্বর, মোহাম্মদপুর, শাওড়াপাড়া এবং কালশি এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য 50 লাখ টাকা ও 1,000 মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার জন্য 30 লাখ টাকা ও 700 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য 20 লাখ টাকা ও 250 মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। এর আগে দেশের 64 জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নগদ 4,60,00,000 টাকা ও 8,950 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগের এই কঠিন সময় কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আজ চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিএনবি মোহরা ও দক্ষিণ কাট্টলি এলাকার বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের জান আলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী প্লাবিত ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানায়। রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, আজ থেকে ঢাকা কক্সবাজার, কক্সবাজার চট্টগ্রাম এবং ঢাকা কক্সবাজার রুটের সব ট্রেন নিয়মিত চলাচল করবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। এবছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে মোট 79,246 জন শিক্ষার্থী। এর মধ্যে 32,965 জন পেয়েছে ট্যালেন্ট পুল এবং 46,281 জন পেয়েছে সাধারণ বৃত্তি। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 969টি শিশু। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শেখ হামাদ 1995 সাল থেকে 2013 সালের জুন মাসে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগের আগ পর্যন্ত দেশটি শাসন করেন। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে 4 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। হরমুজ প্রণালীতে একটি জাহাজে ইরানি হামলার জবাবে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের 140টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দরি দেওর, জাস্ক ও আসালোহ শহর থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খেলার খবর, ক্রিকেট। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষে উঠল ইংল্যান্ড। র্যাঙ্কিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান 268 করে রেটিং আছে, তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে টি টোয়েন্টির সেরা দল এখন ইংল্যান্ড। ঘরের মাঠে ভারতকে 5 ম্যাচের সিরিজে 4-0 ব্যবধানে হারিয়ে র্যাঙ্কিং এর শীর্ষে উঠে তারা। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। আজ সকালে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে এবং এর আগে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, রাজশাহী

0: পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গৃহীত 2টি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন, জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত, ত্রাণ মন্ত্রণালয় অতিরিক্ত 1,05,00,000 টাকা ও 2,050 মেট্রিক টন চাল বরাদ্দ। এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি এনি গুহ। স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা এবং দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা আছে আমাদের সংবিধানে, যেটি সরকার ও চিকিৎসকদের বাধ্যবাধকতা। সংবিধানের এই বাধ্যবাধকতা মেনে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা স্বীকার করেই চিকিৎসকরা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করেন। কেননা চিকিৎসকরাই হচ্ছেন সমাজের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা যোগানের প্রথম সোপান। রোগীর সঙ্গে চিকিৎসকের একটি মজবুত আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমেই একটি কার্যকরী স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত হয়। অতীতে বিভিন্ন দুর্যোগে চিকিৎসকরা জীবন বাজি রেখে রোগী ও আক্রান্তদের সেবা দিয়েছেন। বিশেষ করে কোভিড মহামারীতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিজেদের সম্পূর্ণ নিবেদিত করে দেশের মানুষের ব্যাপক আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন চিকিৎসকরা। এইভাবে যে কোনো সংকটে রোগী ও চিকিৎসকের মধ্যে যে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন রচিত হয় সেটি হচ্ছে প্রকৃত মানব সেবা। চিকিৎসা বিজ্ঞানে যতই বৈপ্লবিক দিগন্তের সূচনা হোক, শুধুমাত্র উন্নত ও আধুনিক চিকিৎসা আর্তপীড়িতদের পরিপূর্ণ সুস্থ করার জন্য যথেষ্ট নয় যদি চিকিৎসকদেরকে রোগীরা তাদের আস্থার নিতে না পারেন। বিশেষ করে বাংলাদেশের মতো একটি অতি জনবহুল দেশে এটি আরও প্রমাণিত সত্য, যেখানে চিকিৎসক ও রোগীর অনুপাত অনেক বেশি। নানা কারণে দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের মধ্যে রয়েছে অনেক অসন্তোষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোগীদের সেবা করার আহ্বান জানিয়ে বলেছেন, সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার উপর মানুষের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব। তারেক রহমান স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মী আচরণকে গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী গতকাল ঢাকা মেডিকেল কলেজের 80তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের বহু রোগী চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রসঙ্গে বলেন, এর ফলে প্রতি বছর $5 বিলিয়ন বিদেশে চলে যাচ্ছে চিকিৎসার খরচে। প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সারা দেশে 80% নারীসহ 1,00,000 হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ। বর্তমান অর্থ বছরে শিক্ষাখাতের পর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ রাখা, যা জিডিপির 1.02%, বিভিন্ন চিকিৎসা সামগ্রী এবং কয়েকটি ক্ষেত্রে চিকিৎসা ব্যয় কমানো, চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু কাঁচামালের উপর ভ্যাট এবং ট্যাক্স কমানো এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ প্রত্যাহার, চিকিৎসার জন্য রোগীদের শহরমুখী হওয়া ঠেকাতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে 101 বেডে উন্নীত করা, সকল হাসপাতালের ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বিরতিহীন বিদ্যুৎ সরবরাহ করা, শিশু চিকিৎসা রাজধানী কেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে সহজলভ্য করতে বরিশাল ও রাজশাহীতে নির্মিত 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল সহ মোট 5টি শিশু হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া, প্রতিটি উপজেলা হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে

0: চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন ইত্যাদি। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রধান লক্ষ্য। সরকার চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে মূল্য দেয় বিধায় চিকিৎসকদের সুযোগ সুবিধা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। আশা করা যায় সরকারের এসব পদক্ষেপ চিকিৎসকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে আরও আগ্রহী করে তুলবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান, গেয়েছেন সাবিনা ইয়াসমিন, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশাত্মবোধক গানটি শুনলেন সাবিনা ইয়াসমিন, নির্কণ্ঠে গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। এই গানটির সাথেই শেষ হল আমাদের মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান। শ্রোতাবন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 88.8 মেগাহার্জে সরাসরি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা এখন এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

বন্ধু, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 88.8 মেগাহার্জে সরাসরি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা এখন এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধু, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 10টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান বরিশাল জেলা সফর করবেন। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নব খননকৃত সরিকল বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন। এছাড়া বরিশাল জেলার 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন।

0: দুপুর 12:30 এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন বিকেল 3। উক্ত অনুষ্ঠানসমূহ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 535.63 মিটারে, 558 কিলোহার্টজে, FM 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। রবীন্দ্রসঙ্গীত যাদব সরকারের কণ্ঠে দুপুর 12:20। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান বেলা 2:30। পাঁচমিশালি গান শুনবেন সন্ধ্যে 6:10। আল্লাহ পাকিস্তানে হামদ এবং নাত ই রসুল শুনবেন সন্ধ্যে 6:40। এছাড়া FM 88.8 মেগাহার্টজে NSK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামি পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة.

0: عَلِيمًا. صَدَقَ اللَّهُ الْعَظِيمُ.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এসেছি, এবার বিদায় বলতে হবে। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।